লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফায় ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার্জু কেদ আনারা ফান নিলি দুর্মিতেরন পি আদাবকে মেকার ডমনাং পাচে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনিকে পাই পায় চিক্লো নিফাই ক্রেসি দুর্মিয়ার নি জাইমেকে বাংলাকে এফ এম ব্যান লং প্যান মেগাহার্টজ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লং প্যানটা কেদো আনা যায় মেঘ নাংলিতুম আর্জুলং এইজে পিনি কন্ট্রোল রুম লং সায়ারপুকে ডেঙাবাং ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধাদে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি জুমিকা ভাংচোপি লাপেন বাংফু বাংফি কেপন কেবানা সাই কেক্লেমাবাং সনসিরাম তিসৌ

লাকে আকাশবাণী দীপু পিনিয়া ট্রান্সমিশন আং দেলং কুপি পিয়াস নামংসি রড পারজু একজিমা আপ্রাংসি চেথান মেক্সিনাং পরফাই ট্রগ্রামিনিট কেবাপর কাংদু কার্ডমালুন আং দেলং পেন আসন সনালুন আর্জিলং ইজি পরফাই ট্রগ্রামিনিট থং কেবরা ফর নীলি কাচিনিয়ালাম থে আং দেলং পেন বাসা পিতেরন পি কাচিনিয়ালাম থে আর্জিলং ইজি পরফাই ট্রগ্রামিনিট থং কেবরা সের কেবাপর পিনিয়া সারলাম থে নাংলিটুম আর্জিলং ইজি পরফাই ট্রগ্রামিনি ফ্লিকেবাপর কার্বি লুনবারিম লাপেন আলাম থে আং দেলং পেন আসন সনালুন আর্জিলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর জুটাং হারচি আজামেক আং দেলং পেন কার্বি কুরফ আংবং কাছি উন ইয়ে পুথা কামসিং ইংটি লাপেন হুটবাং প্রদীপ রংফার আতুমাংবং চিহুচিপুরালাম জের আর্জিলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ্লিকেবাপর লুন চিটো আং দেলং পেন আসন সনালুন নাংলিটুম আর্জিলং ইজি পরফাই

মেকের অটকাপার জেগজিকে লাপানিক চলো লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরে পর পরফাই ট্রগ্রামিনিট ফপল্যাংডা পলাসি ডেলহি পেন কাপাচেতাক ইংলিশ এলাম পেন বিয়ার টানাংলি তুম আর জুলং ইকপো।

লাকে আকাশবাণী দীফু জাইমেকে বাংলাকে এফএম বেনালংপেন মেগাহার্টজ ফারুইসিরা টকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল এপ এলংপেনটা কেদো আনা জাইমেক নাং লিতুম আরজুলং ইজে তাংতে ননা দুন্থু জাইমেক দাম ইগলো নাং কংদু কারডমালুন আংদেন লাবাংসো আংদেন অলংপেন আসনসন আলুন আরজুক সিনাং কেচেং সি নেলসন টকবি কিলুন আলুন আরজুক সিনাং আলুন আলামথে আবান আন দাম টাংলো টাংতে আরজুক সিনাং লাবাংসো লুন

0: kumane amang mun thek lok sta o hem pho sorban ke thek long ke imang ta mi set
1: mesen pusin on
0: pusin
1: putai
0: putai le
1: kalang kroi bo
0: kroi bo la pusan lo amasi angjir pi bang ke mathalo je hem phu asumar bang thom do welong bi pen sar la pen asu pi bang ke kalu
1: kala
0: an ke la kalu ke bang ke hala ki bi phansing hon hon la phansi ar nam pupa puji কারবি সারফাট সারফাট লাসনসি মাথাল আমার আনকে লাসপুঠা কোসনসি নে সাত কে লাঙ্গিমা পুসিলা আঙ্গির পিতা মাথাল মাসি পুগালিলু হেম হুমনি সিকিম পিপো আঙ্কে আকলেং ফান বাংকে কি কিম্পিয়া হেম বাংকে হিরিম জিনতাক চেক ইংহিনতা আমাং কালুত সাইডে কোনানে আকে হেনো ইংকি ইংকেত কে চোতাং লাসনসি হেম কিম্পি ল পেন আকি বি ফানা বাংকে কি কিম্পি বাংকে নিহাং কে টন আকে ফো আথেং পি আকে মে কাংজাং কাংজাং ফিজু কারলে আর পাত পি পিন কাংথির জির আহেম সি এলফানকে কিম্পি ল লা পেন লা আকলেং কে দো হেম বাংকে চিতু হাঞ্জর সুয়াসুতি বারপি বারসি আর সি লাবল লা পেন হেন ফুরুই থেং থে আচিলিয়ন তা উ পাকা পাকা সি লা সো হেম আর লোকে বি এট
1: লাগে বিলংবি
0: বিলংবি
1: বিলংবি হেম
0: বাংকে আংকে কাথার হেম বাংকে লাকে লাং লে লে লে চাম লে লে লে ইংথি লে লে লে লে পাংজাং পাকা সুয়া সুতি রুরে পিন কাংথির পাকা পাকা সি সক চিলি পুন নেম্প চিলি পুন হেন চিলি পুন থেংথে চিলি পুন লা পুসন সি বি পিল লা বি পি দেট পেনা ফি বাংকে লাংজির পি কালু গবাং কারবি কুর ফন হাং ল পিনিয়ে বাংকে নীলি চিকলি তুমহা নালি তুম কারবি কুর ফকে আর না মারনি পুসিকে হকল পথ পিনিকে আশা লাং না আশাদ লাং পাকা নেই আর নাম
1: কালিমাকালাং
0: বা আর নাম পুসিতামে আকি বি বাং তো আর নাম মা
1: আকেং
0: বাং তো আর নাম মা
1: বিলম্বি মা সারমা
0: সারমা লাসো তেং বেনসি রাত দেড় তুমত বাংলো হাংলো আর জুলো মাসি ননকে কে নং কিসিমা পরল পট নাংলি তুম আর নাম লং নিতুম সক চিলি হেন চিলি থেংথে চিলি সক চিলি কাদো কবে চিলি আনতা নি তুম ফান নাং পিডু নাং পো থে নি তুম তা চতুকি পো চংহয় পো লাসো তেংসি লা কটি বাহিনী তুম তা আংজির পি কালু কে থানা তেংসি সক পাহাং লাংব সক চিলি পাহাং ল থেংথে চিলি পাহাং লি হালা ওয়েলং বি আবাং তা আলাং হেম আর লুকে দু চিলি আন কে আনু তিন ফান্দার অন্য লাসি থান ল যে নাংতুম নে নাগার অন্য না চিলি দো আন কে নাংতুম চুতুকি দাময় চংহয় দাময় নাংতুম তা চৌলং প জুনলং প লাগে নিতুম আর নাম আর নি পুষি না তুম নাঙ্গে হকল প নিতুম তা নাকে রাপ ল সনক থাকছি সার আবাং তা ফুল নেতা নাঙ্গেলো দুঠুল লাসি নাংলে তুম এ দাময় লাবাং সো চিলি কে নাংলে তুম রেত তিকি দাময় চং হয় দাময় মো নালি তুম তা রেং ইপ লাং ইপ পুষি লি আনকে লাবাং সুয়া চিলি কে পুম আর এ কে পুম হালা বেলং বিয়া হেম পেন কে পুম আনমাংকে আর রং দাবাং দেল ইসি দা রং বাং দেল
1: কুপি পলম দে
0: হালা উবলাপ পড়ল ও আনকে উপতাংসি কি রন্ধন বিনা পল দেখলে উবেল পুচি নে দেল ও আনকে হলা সার বাং হেম বেন কে পোনা চিলি আন বাংকে কাতো কবি তা আর রং লাগল চৌলং রেন্তি ল জুনলং রেন্তি ল সীতামে লা বেলং বি হেম বেন কে পোনা চিলি আন কে ইসি তা রং বাং দেল আর মেথাং হেম লা হ্যান্ডশেক মেক আং ফুপু লা সো হ্যান্ডশেক বাংকে উপতেং নে দে আমাসি লা বাংকে আর রং বাং
1: আর রং বাং দেল
0: আমাসি কাদো বেতং পুরা ও নাংতুম কে ইংতি কে হেম ফুল না তুমি আর নাম সীতামে নাং বাংকে হেম ফু পুসিতামে চেতনতে দেল লাসি নাংগে হ্যান্ডশেক রং বেদ পট পিনি পেনকে নাকে ইংতি ল সীতামে নাকে হ্যান্ডশেক ল
1: ইংতি হ্যান্ডশেক ল
0: হ্যান্ডশেক ল নাকে আর নাম কে কালাং তাহাই লমে না কালাং ল সীতামে নাকে নাংলাম নাং কি আনতা চেতনতে দেল লাসি হলা আর বাংকে আর কি বি বাংকে কেলো দু নানকে আর রং বাং লাবল আমি হল সি আর নামল আর বিনঙ্গে না বাংলো কল সে কাংহন পাথার উই ফসি

0: Pajo pajo ke kathar pusi kirda pusi mili karjilo.
1: Labang
0: an ke lasubang su ingji ralu jela korte bahini achikli phanta kelang selet pot mo pirthe kang tanglong likang thang tan pache thana je nemen ke hensek pusi dulo pot paduna kathara paduna lasi kathar pa hensek ke mo pirthe kang tanglong likang thang ta tar kong siye durab nang ne an ifuet ke churab nang ne lasi nitum hensek tumke mo পিঠে সিনিং রু রেতি কে কালুক পুকে নিতুম কে ইংজিরা মেন কে না ইর এলো পুসি হল সু তুমু ডুক লি নন পুয়ার নিয়ন্তা হেনসে কে সরকাই কালুক পুকে আংজিরা মেন কে কন আর যে মে তমে ইর এ দেল
1: তাতে ইন্ডিয়া কে হাই হালা বংশ আকার তাং নন ওয়ে কি মি তুম কপাচি নি লে থজে ফান বিসারলাম থানজিমা
0: নন ওয়ে কি মি এ তুম হান কে থান কে পাচি নি জি গেল পহেনল জে লি তুম হাকু পেন তা কেরতাং হেসে আর এগেল অতুমতা দু লাপুসন তেবু তেবু পুকেল সোনা কেরতাং লাসি ইংতিয়েসর আমেয়ালিনকে হাল রং মুক্রাং কাই হুৎপেনস্তামে তেরাং আসর হেল লাসি হ্যান্ডশেক পিজং সি তেরাং হেমলে রক বুলুতে আসুমার বাংকে কাথার পিগে বানংলে জং সি ওয়ান ডেট বুলুতে ইলি তুম নন পুদা চেথান যে কুমানে হেমংকে আন তুনল ইহিনা কে কে এর দুক ইহিনা কে কিলির দুক জেউলা পুসন্তা কে ক্লাং দল পেন কে সুন এস তামে চিমিট মে দেট লা পুসন্তা থেক দুন লং বা চিনি দুন লং লাকে নন পুয়ন্তা দোলা যে কুমানে হেমাংকে উসু আমহাং থেকল সামে উসু বাংতা থিদেট রেং দেট থিদেট রেং দেট পুসনসি থেক দাম লং আংকে কপিয়া পটলমা পুলতে লাবং সু বাংকে আধহাই দুক হাকোপেন আধহাই আন ফুইসি হান ফুইসি চোরাবন এ তার কং পাক ইংনি রাবন এ পোলা বংশ দোহাই দো কপসি নন পুটা লাপুসন বাংকে নাং দো বমল
1: মে পিকলো ইন্ডিয়া কে হাইলা বংশ আলাম ক্লার নন তুমো বারিম কে থান আজাই মে কারজু আনা তুমতা নন নীল তুম কা চিংকি কাছে থান লা বংশ আতুমো পেন কার তাং মাতে কাচি উন এ হালা বংশ আং ঠেক লাবংকে নাল তুম কা দো কবিতা চিনি পো মাতে মা সাবেস তামে আলি লং পো আপেনকে নাং তুমতা নাংলে নিংদো পু পুসি নেলিয়া মাতা নিং থেলো ননাবাং পুথত এলি তুম চেথানাম থুসিনাং তেরাং রং চিচো লাপেন তেরাং দিলি লাবং সোকা চিউন এটা এটু ইতুম কার্বিয়াং বং কে ক্রয় থেপিক হালাবং সো তুমো নাংলি মাসাব সোয়ে তামে পারজু জিমা
0: ও রং ফারসাং পারজু থেং না জেলি তুম কার্বি কুর ফং বং তেরাং সর সিতামে লাপুসন থাক থাকসি কাচিউন এ কে দু লাসি এলি তুম কাচিনি নাই কে লাপু হেনল রং মুক্রাং হেনল তেরাং তুম আকে সারল পেন আসুমার বাংকে লং মুক্রাং বাং মুক্রাং লাপেন হাং মুক্রাং পুদু লাসি হলা লং মুক্রাং বাংকে হেমফুয়াং জির পেন আদামাসার কাংথুর চেং লাবং হাও সুপিল লাসি লং মুক্রাং কে লাপেন রাসিংজা কে আদামাসার জেং টয় জেংনি কার্বে খেলং আদামাসার কাংথুর চেং তুমল খালা দামাসারিং থুর ডেট পেন উসুমার বাহিনী পামু টেকাং আমাত লং মুক্রাং লাপেন রাসিংজাকে সিনিং চারু থু জুইল লাসি ইলি তুম আফুর কিমো লং মুক্রাং আর নামকে মানদুন পু লং মুক্রাংকে আর নাম মানুন দেয়ারল
1: কালা
0: হেমফুয়া লংসি সে দুন জুইল হো সিনিং আংসং সি দুন জুই সি চিনি দাম লাসি লা লং মুক্রাং আসুমার পিরঠে সি টেকাং ল আলাং লিতুমাকে পিরঠে সি চুতুকি চুফিজু কাইকে মাতা চুকলেম চোদামল সিতামে লাবংসু সিনিং আংসং বানসি লং মুক্রাং লাপেন রাসিংজা কে নাংচে লাংদুন বমল আসুমার কুপি পিসি চুকলেম মা চোদামা আমাসি এলাং লিতুম বাংকে পিসু সুমি এন এলাং সিনামায় চুকলেম বমল আমাসি মাথা লো যে পুগালিলু আলাং তুমহান্তা পিসু সুমি পাচি রিনাই এপট ডাক সিনিং আংসং পেনলে তয়না পুসি বাহিনী বারি থে সুমার নাং তৈল তা মুনি রসন কে নাংছে পারজান যে দেশি লং কয় সে নাংছে পারজান ল
1: ফলং
0: ফলং
1: লং থু পুদাপু
0: লং থু বেন থে চে লং কয় পুদু
1: লং কয় পুদু
0: আর যে মে পিক পিক রসন লং কয় বঙ্গে লা সো ফলং সি নাং থন ল মাসি লা করতে বাহিনী সকরত বম আমোতন আপ্রাং সি লুপ্ল আসন ল মাসি লা সো লং কয় করতে বাহিনী দা লং ল লাপুসন ল আমার কটে বাহিনী লং লগ লগ বাহ ইতুম এ ভাল
1: কালাং

0: Sabre. Jeffelyn bagged gold, Akhari won silver and Shreya Gupta took bronze. India will look to build on its strong opening day performance in the remaining events of the championship. Yashasvi Kirial for Akashvani News, Delhi.
1: And now, for a look at today's newspapers, it's over to Renu Kataria.
2: Thank you, Shagun. Full Vande Mataram to ring out from Red Fort for first time on Independence Day, states Hindustan Times. While the Hindu reports the song will be rendered upon the Prime Minister's arrival after he will unfurl the national flag and deliver his customary address to the nation. Youth power to drive I-Day celebrations, says Economic Times. Yuva Shakti or youth power will be a key theme at the upcoming Independence Day celebrations. Several young achievers, innovators, 19 Olympiad medalists and startup pros have been invited as special guests. Government ready for LS debate over protest? Shah to reply, says Rijiju, informs the Asian Age. Monsoon surplus in city, entire August rain in 10 days, the Times of India. The Delhi monsoon rainfall has turned surplus, recording 25% excess rainfall from June 1st to August 10th. The Indian Express informs physicist Deepak Dhar wins 2026 DRAC medal. The theoretical physicist from Uttar Pradesh has been named the co-recipient of DRAC medal, one of the highest honours in the field. Asiatic land population rises from 523 in 2015 to 891 in 2025, noted Bhupendra Yadav in a social media post, reports the Statesman. India's success in conserving Asiatic land is a proud testament to the country's commitment to wildlife and biodiversity. And finally, as AI grips world, thrill of collecting vintage iconic computers growing, writes the Times of India. The paper adds the enthusiasm for the history of computers and all the stuff around it is growing. And with that, it's back to you, Shagun.
1: Thank you, Renu. And now before we end the bulletin, the headlines once again. Parliament passes Taxation and Other Laws Amendment Bill 2026. Finance Minister Nirmala Sitharaman says digital payment system to remain free for consumers. Government notifies 11 more international ports enabling e-visa holder foreigners to enter India. Jharkhand student protest leader Devendranath Mahato hospitalized after his health deteriorates. BJP calls for Jharkhand Bund today over lathi charge on students. At least 132 people killed following 7.4 magnitude earthquake in western Colombia. IMD issues orange alert for heavy rainfall in Himachal Pradesh and East Rajasthan today. And India wins 17 medals, including 4 gold at Under 23 Commonwealth Fencing Championship in Lagos, Nigeria. And with that, we end the morning news. Have a nice day.
3: লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফ এম বেনালংপেন মেঘহৎস ফারোই সিরা তকবরা সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদো আনা যাই মেঘ নাং লিতুম আর জুলংজি তাংতে ননা দন্থুয়া যাই মেঘ দাম ইগলো নাং কার্বি লিরমিয়া লুন লাপেন আলামথে আং ডেঙা লংপেন লবাং স লুন আং ডেঙা লংপেন আসন সনা লুন লাপেন আলামথে আর জুইক সিনা বাং সারসার পালাম থে রিসোয় জাং আকোকে পিসো বাং ফারো পেনান বাং ফারো পু বিহেক ঠিহেক পেন নিং চেদন নিং চিং সাম পোয়ালিংলে মো থেদিং পেন চবোচে রাবলং জি পুপে জংসি নিং কিডিং কাচিং হন সে রয় কাচে মাথা সে রয় লাপেন কাচে জিনসো সে রয় আবেতে তাংটে লাপুসন আলাম থে পাচেতন পনপেন লুনসেপো জন্তি মংলাপেন লুনসেপি নিকাতক বিপিয়াতুম কিলোনা লঞ্জের আর্জুক সেনাং আলোনালাম থে বরসিং পেন কাসাং তাংতে আর্জুক সেনাং লাবাংসলুন

লাপনাপর নংলি তুম কার্বিলিয়ার মিয়াল আলুন লাপেনালাম থে এং দেং লং পেন লুনসে পি বারি রং ফার পি কি লুন আলুন আর্জুলং একটং লু আদন্থু লুনসে পো পান সিং ক্রু কি লুন আলুন আর্জুক সিনং আলুন আলাম থে পিসি রুন মে পংটিং সং লবং সো আলুন আলং লুনসে পো কাপাজির মি দাম আলাম থে কে লাপু হেনলো ইফু ইফি আতুম এহেম কেবং আসন আসন কিছু কিজুন আসন আমুং ইকেবান পি ইনিং কাছে পারং লাপেন নিং আকং সাম কাই কে ইকাই আর্জন ইনিং দোবের লাপেন তিংনি উন ই তংতে নন ইফু ইফি লাপেন আসো আসু আতুম পেন কাচিং হন কাছে পাজের আলুন জেরলে আর্জিক সিনং লুনসে পো পান সিং ক্রো কিলুন আলুন আলুন আলাম থে পিসি রুনমে পংটিং সং তং তেল বংশ লুন আর্জিক সিনং

lapon apon anglitum karbilun barim lapen dia tha karbilir mialun lapen alam theng deng along pen ason sonalun arjulong iktanglo karbilir mialun lapen alam theng deng ke lapon si kang toniklo nanglitum jai maker jubom lake akashwani dipu along pen lake akashwani dipu non studio ghuria por por phai sirke playing da por lasi গুয়াহাটি পেন কাপাচেতাক পোয়ারাঞ্চলিক বাতরি আসামিসালাম পেন বেড়টা নাংলিতুম আর্জুলং ইকপো

কেচেংসি বরফি লামার জানা লঙা লুণ আর্জুক সিনং লুণসিপি রেখা ভরদ্বাজ কিলুনা লুণ ফিরলে আই দিল পালুণ আর্জুক সিনং।

লাকি আকাশবাণী দীপু জাইমেকে ব্যাংলাকি এফএম ব্যানালংপেন মেগাহার্টজ ভারৈসিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ অ্যালংপেন তা কিদো আনা জাইমেক নাংলিতুম আর জুলং ইজে টাংটে নন আদুন্থু হিন্দি লামার জানালুন আং ডেঙালংপেন আসন সনালুন আর জেক

হিন্দি লামার জানালো নং দেঙ লংপেন আদুনথু দে দানাদন লামার জানালং লুন আর্জিক সিনাং রাহত ফতে আলী খান লাপেন সুজেন ডিমেলো আতুম কিলুনালুন আর্জিক সিনাং আলুনালাম থে রিশতে নাতে

0: lapuan apor nang litum english alu nang deng long pen ason son alun arjilong iktanglo english alu nang denke lapuan si kang toniklo nang litum jai me karjubom lake akashwani dipu along pen tangte non adun thu lamji rajai me ang deng along pen kapang thir aputhak senkan ki ming tipi pen lamjer ke than arjik sinang
1: Pini nili sanitation apathak lamjer thanchi aphansi bor ilo sanitation kophilo lale chathan namsena sanitation laki aketherapy mate germs ki khangji ma ke pavir chi aphan ke bor ipon laso long barpi barso ke doa dim kache thik pami pen chenglo idung era chepang thir ki junalang ke pang thir akether ke war adim ki thik misen pen drain ka selam আপর পেন কেপাং থির ডুন আং তো নিশি লং দাম পুলুতে ই অকে প্রাণ কে মিসেনজিয়া ফান কে দো কে থাক কাচেপাং থে রাসাই লাকে জং জঙালে ফানচত কালি ইলিতুম আদুংারাই কে দো আন আবার মন কেপাং থির কেপা মিয়া ফান লাসি লা সলং আনুতিন থা কে বর ইপন কেনাং সট তাংতে নন চেথান দাম থুসেনাং লাবাং সাই কে ক্লেম আকেনাং সট অপ থাক লাসো চেপাং থির থিয়া জগ পেন পেনাঙান কে সো চুলং উন লাকি ডায়রিয়া মাতে আপক কাংসির কলেরা টাইফয়েড এপক আংকি কে খাই ল্যাং কে তের কাছি টিপেনা জগ চিটিম কে চেক পেন কেলং আকে সো ম্যালেরিয়া ডেঙ্গি লাহাই আকে সো কাচলং লাকি বারপি বার সো কাছি ঠিক থিয়ে পেন কেপাসা উর হেড ড্রেন কাচেপাং থির থে লাপেন কাপাচিটি লাহাই পেনসি আগে সুখ চলং লাসি লাহাই পেন চেপা জগজি পুলো টাংতি চেপাং থির বাং কেনাং সট কিজুনালাং কেপাং থির জিয়া ফানসেটা সেনিটেশনা বাং কেনাং সট আথে মনিরা তুম বারপি বার সু কেডো থাবা জগ লাবাং স কে তেরা বাং লাংরয় লাংজেং পুখুরিয়ালং চিটি ফাঁক পেন কিজুনালাং সেতামি পাশা উর্দে পেনা এ অক এ প্রাণা ফান কান হক থে পে কচেপাং থির পেন উসুমার আগ প্রানসেটা মে ই আথে আকে তের আগে থু আবার মনালং কেথে কিদিং আও সোমার আতুম আগ প্রানসেটা কে মিমি ডক কাইকেটা আপক কিসো পেন কিছু ঠেক থে পেন কেথে ঠেক থেটা ডকজি লাপেন ইলি টু

0: কেডো কাছেপাং থের পেন টাঙ্কা মাহা বাংসামি চিবির টিলংজি আথি ওংডুং টাঙ্কা কেসু কাছে ল্যাং দুয়াই কেনা মালংসি দামজি ডংসি ইলিতুম কাইকেতা হি অক প্রাণ মিমি পুলু টাংতে টাংতে নন চেথানাম সেনাং ইলিতুম কোসন পেনসি ইডুং এরাই চেপাং থেরজি কেপাং থেরজি আফান ইলিতুম ইরিদেং টাঙ্কা বেদাতামি ডংসি ইলিতুম চেরাপ চেতো পেন লাবাং সাই ক্লেম পুলু টাংতে লাসি ইলিতুম কে ক্লেম পো নাং জি লাকি এমেধাং আহেম বারপি বারসো কেডো আহেম বাং কিকেমা কেনাং সট লাপেন হিদিয়া জো লাং রয়াকুং তোয়ার হাবিত লাহায়ালং বারপি বারসো দুথাপ ইকনাংনে আদুন থু লাকি বারপি বারসো দাম দেট পেন সাবুন পেন ইরি কাচার সাম চুচে জুঞ্জিয়া প্রাং ইরি কাচার সাম আর্নি শিলং ফংনি এসো কাচিং থি লাপেন ইচিমি কচপং থির কাইকে তা ল্যাংবং চিংলুয়ের নংজি লবং সাইবং উসোমার ফান্তা বিহেক পেন আবেং হয় নংজি লং সতামি কেপাসো তং মা ফিল্টার লং আলং সি জু নংজি ল্যাং কেপং পেন আদিম তা চাম এট ইনথির জেসি থাই নংজি লাপেন আদিপ তা মেসেন নংজি লাপেন কে জুনালং চিফু ইক দেড়ি নংলি রি কেতের পেন সক ইক দেড়ি কাইকেতা বারপি বারসো কেডো হেম পং থের নংজি হেম কম হেম রায়ালং আকেতের কেবার আফান এলং আদিম ঠিকসি ওয়ার্টাপ নংনি কিতুন কেডাং আফুলি কাইকে চাম পামি নংজি লাপেন কিচু কিচু না সন্তা দ্বীপ পামি নংজি নংলি তুম আকেতের আসন লং রয় লংজিং ড্রেন তোয়ারালং ওয়ার ইক চাম জে দেট নংজি আথি আকেতের কি ওই আংনিম পেন চিটিম বিটু হাই সেটামি খাই ই দেছি লাপেন ড্রেন সেটা সেলাম পামি নংজি ল্যাং পচিং পেন লংলি দেট নংজি কাইকে তা ড্রেন আবং আকেতের চামদুন বের নংজি সর লো তুম সেটামি আচিক লো কেডো হুট মাতি মেনস্ট্রুয়েশন কেডো হুট স্যানিটারি ন্যাপকিন মা পি লে এন সেটা চেপাং থের এট নংজি আকেতের টাং এন নংনে কে এন তং পেট সেটামি এলং ওয়ার বেট নংজি ওয়ার ইকতাপ নংনি লাপেন ইরি চার সাম পেন চেপাং থের বের নংজি লাহাই চেপাং থের থে পেন এ অগে প্রাণ আফান কনহক থে তানজি কে চারলি আহিন সেটামি কং থের জির সোয়ার লো লাপেন সোপিন সো আফান বার পি বার সো হেম ঠিক নংজি ইরি কেচার সামাদিমালং সাবুন লাপেন ল্যাং মেসেন বিপি নংজি সরকার পেন কেপাং থে রফান কেডিং পন আইসকিম পথাক চেথান পনসেনা স্বচ্ছ ভারত অভিয়ান কেডিং পনচিং লাকি সুরহিনীরা ক্রিপ্লিয়ানিংকান লবং সুস্কিম কেডিং পন লাকি বারপি বারসো কেডো থাপ পেন কেপাসু উর কেপাভিয়ার্জি আফান পুরা সরকার পেন স্কুল আলং হেম আলং লাপেন রাত আহং জায়ালং বারপি বারসো হেম আকে জয় পেন কিম পিলো আদুন থু জল জীবন মিশন লতা ইসিল লবং সুস্কিম লাকি হেম আলং কং থের জির কেজুন আলং কে পি লাসন সি পেনাং আন সরকার পেন স্কিম তামে দেং পন লো লাসি কেজুত সি কপাচিনি লাকি কেডো কচেপাং থের পেন আলে লাকি নংলি তুম কেসো পেন সামি জগপ ওসুমার সামি অক্রান মেসেন পেন থে দিং পো রং রূপ সামি ইং থের পেন আবার মন মেসেন পো লাপেন আদুক আবেদ আকেতের কেমেন থু সামি বীর পো লং রয় লং জিং আংটন মে ইকসেন পো লাসি কাইকে অক্রান চেপা মেসেন জি পুলোতং তে ইলিতুম কেডো কেথা কাছে রে পেন চেপাং থে রাকেনাং সট লাপেন সিপিনি নীলিলামজের থানিক চলো কারণ
1: লপন অপর নংলি তুম লামজি রাজাই মেঘ আং দেং লং পেন কাচেপাং থে নংজি আপুথাক সেংকান কি মিং টিপি পেন লামজির কেথান আর্জুলং ইংলো আদুন্থু কার্বি আখাই এপিন দেং সুম পদ আপুথাক হুনালি তেরন পিপেন লামজির আর্জু ইকসিনং
2: সম্পদ হেলো খেয়াং থেকলো লাপেন খেয়ার জি আবলন আলির আচামকে পিন্ডেং সম্পদ আং থেকপেন সি কিলংলো লাসি পিনি নিলি কার্বিয়া খেয়ালং আপিন্ডেং সম্পদ আফুথা সি নিলি থান্দাম ইকপো পিন্ডেং সম্পদ কিপ্লাং চেং লাকে ইলি তুম আফিসার আফুসার আতুম ইকে থান আতেং পুলোতে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং

লাকে আকাশবাণী দীফু তংতে নো নদুন্থু আসামিস লামার জানালো নলং আং দেলং পেন আসনসন লুন আর্জিক সিনং কেচেংসি রামধেনু লামার জান আলং আলুন আর্জিক সিনং পাপন মহন্তা কিলুন আলুন আলুন আলামথে উজয় যা

আসামিজ লামার জানালু নং দেলং পেন আদুন্থু ভাল পাব না জানিলু পয়াল আমার জানালং আলুন আর্জিক সিনং জুবিন গার্গ পেন কিলুন আলুন আলুন আলাম থে সপুনর তুলিকা তং তেলা বাংসো আলুন আর্জিক সিনং

0: লাকে আকাশবাণী দিফু তংটে নুন্থু নিংর লোলাম থে জয়মেক আংদেঙ লংপেন রাজিনা রংহাং পি আনিংর লোলাম থে আর্জুক সে
1: নিলিমেন কে রাজিনা রংহাং পি লাপেন নিলি কে ক্লেম কে লাকে নমাত কে হিথি আলং চুজর চলাং আলং মিয়ানমার কে আলং পিনাঙান নিংকান দুলো নিলি কে ক্লেম কে পিনেঙান কে নিংকান কেপ আং প্লেং লো থাং দা নি তুমি ক্লেম আবার সাইবে নিলি কে লা চুজর চলাং পেনসি নিলি কে হেম লং কাছি পোসাইল উসুমার নীলি সুমার কে বা থম দো পিনসু সুমার আংসে তাসি চিহক পিগল নীলি হাই দোয়ান সামে নীলি নাট পেন মা কি ক্লেম পুলো তাং তে নীলি না হক পেন তাকালি হিথি গে চর নীলি কে হানে চর লাপেন টে কুবে লাপেন বি থি গে চর পেনসি নীলি লাহাই হেমরির কাছেলা না নাই লাসো পাশে ইতুম কাদো কবি ইস্তামে ইনুদ হেমারি পি পুলো তাং তে এ নন কি কাছিং থু রাকাই পুলো তাং তে ইতুম সোহারলো তুমকে ইতুম উন আন পেন ভাইরে কাম চুয়র চলাং লাপেন উন আন পেন ইতুম হেমলং চেরাব চেতু দুনতে ইতুম মিসেন জি পুসিনি রাধা ফানস্তমে নীলি পাচিনি লো লাসি সোয়াল তুমকে মিথাং হেম রি কচেলাং নাং জি ইসুমাল কচেলাং নাং জি লাই আন্তা কে নাং চুরু লো কার্ড
0: লপোনা পর নাং লিতুম নিংর লো আলাম থে

0: জেমেক আং দেং আলং পেন রাজিনা রংহাং পি আনিং আর লো লামথে আর্জিলং একটং লো আদুন্থু সোয়ার লো সেং তং জেমেক আং দেং আলং পেন মিস কে ওয়াই এফ সুরিহিনী রা ইংকয় রেট্রক আনিং কান কচেপালং দুন আবং ফু পেন আদুন্থু আনং এ কেলং আবং ফি মিরলিন বাগলারি লাপেন হুটবং রূপজিলি ইং টিপি তুমং বং চিহুচিপুদালাম জের আর্জু ইং
1: আপ্রাংসি কাদুকাবে রেডিও কার্যরা দান ভান্তামি নিলিহীন পেন নিংকাং সামাকারম পাজি রেগল পিনি নিলি তুম লাদাক স্টুডিও লং কাচপ হাপন আলুহি আলাংলিয়ামেন সামি মিরলিন বাগলারি আলাংলি পেনেং আসেংকান ইংডেং ফকে রহিনী কেচ কার্বি রিসো নিমসরঙা জিয়ালং কাচেপাহাই দুন মিস কেওয়াই এফ ফার্স্ট রানার আপ চেপালং দুন আবাং ফিল লাপেনতে কেদামতাং আসেংকান আহুত সিতামে ফ্যাশন গ্লেমার অফ আসাম হোজা আলং সিতামে ফার্স্ট রানার আপ আনং ই চেপাহাই দুন আবাং ফিল লাসি আলাংলি ফান নিলি তুম আকাশবাণী নিহীন পেন সুরি সুরি আকারডম পাজি রেগল
2: কারডম এডো কাবিয়া ফান্তা লাপেন আকাশবাণী রেডিও নাকার জুদুন আন আরাদ ফান্তা সুরি সুরি আকারডম পাজর ইগল
1: আপ্রাংসি নংলি কাদুকাবি রেডিও কার্যরার ফান নংলি কে চার্লি আপুথাক চেথানপন ইগজিমা
2: নিলি মেট্রিকুলেশন বং 2022 আনিংকান সি চেপা উন্দুন ল খেরনি পাবলিক স্কুল পেন লাপেন এইচ এস পাংকে 2024 আনিংকান নগাঁও গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পেন লাপেন নন কারেন্টলি নিলিচার লিবম লাগে নগাঁও ইউনিভার্সিটি ল ফোর্থ সেমিস্টার আংডেং বিএ ইন পলিটিক্যাল সায়েন্স
1: মিস কেবা এফ লাগে ইলি তুম কার্বিং লং পেন কেথে নাই বিউটি পেজেন লি নাংলি লবং সো অলং ফার্স্ট রানার আপ আনং ই চেপালং দুন লবং সো আজারনি পুথা কুপুসন মেনসি নাংলি কেংকাম চিজোর দুন লাসো পুথাক নাংলি ক্লার্ডাক মেন থান পাচিনিক জিমা
2: চোরল মিস কেবাই এফ জার্নি লাপিনিং ফার্স্ট ল নিলি কাছে পাতি দুনকে মিস কেবাই এফ লং লাপেন আপ্রাং তা কাছে পাতি দুনকে দুলো জেট কেবাই এফ লং পুসি তামি চে পাতি দুন ল নিলি কেচেং সি কে নিলি জেট কেবাই এফ লং সি কাছে পাতি দুন পাপ্রাং 2025 আনিংকান অক্টোবর আহুত জেট কেবাই এফ লং চে পাতি দুন ল হাদাক পিনি উইনার বাংকে লং দুন দে বা কপিনি টাইটেল কে হাই দুন পু বাংকে আবে মাত্র মিস ফটোজেনিক চেপালং দুন ল হাসুহত হাসুহত তামে নিলি চেপা দুক দুন ল উন আনকে পেজেন্ট্রি হিন বাংকে আপ্রাং পেন সিতামে নিলি লান ইন্টারেস্ট বাংকে আবে হ্যাঁ সিতামে লা বেলেগ এক্সপিরিয়েন্স গেন নি ফানসি নে পেজেন্ট্রি লং খেঙ্কাম চেজর দুন ল লাপেন কে ফ্যাশন গ্লেম Summer of Assam Hojai Long Tanili December of 2025 Aninkan lo hem hasu huta dun lo la pen hadak fast runner up chapalong dun lo la det pen ta sab so many confidence again chet lo ama nili bangke ma thalo je karbiang long long ta kyf hen lo akithipu la dakta chapati dun sinang ma busi nili bangke mane sab so pinilo mali self belief do pen si mane undun ji bon busi ma ni bangke dun lo la pen ke arnam herjume pen kyf fast runner up chapalong dun lo
1: নংলি পেনেং ইংডেং ফোকে রহিনি মিস কেওয়াই এফ নংলি তুম চেপাতেলং বাংকোয়ান কন্টেস্টেন্ট দুজি
2: পিনিং 20 কন্টেস্টেন্ট দো লাপেন 20 কন্টেস্টেন্ট আং বং পেন সব তা কেথে কাংসে লাপেন দে আপ্রাং কাছে পাতি দুন তুম তা দো লাপেন কেথে কা তুম পেন বাং থম উইনার লং লো হে লাপেন কে হাই দুন দি তুম পহান সিতামি নিলে বাং মানে হালা তুম তা কেথে দো ওল আসি নেক্সট ফান ট্রাই জি ফান তালা আলাং তুম হান আসাপসো এনকারেজ পিনিলো
1: তংতে লানো নংলি আলং কাপ্রে কাপ্রে লং চেপাতে দুন সার লং পেন আন সামি নংলি লং গোয়ান দুজি কে চেপাতে দুন তাং
2: ও কাছে পাতি দুন তাই কে ফার্স্ট কাছে পাতি দুন কে লা মিস জেংখা জাটকে ভাই এফ লং হ্যাঁ ডাক চেপাতি দুন ল লাপেন হোজাই লং ফ্যাশন গ্লেমার অফ আসাম লং চেপাতি দুন ল লাপেন মিস কে ভাই এফ চেং চে কো কার্বি নিউ ইয়ার 2026 ফেব্রুয়ারি 1 হত্তা নিলি চেপাতি দুন ল মিস জেংখা পুলং ল হ্যাঁ হালাতা আমা মিস জেংখা লং হাদাক বাংকে নিলি হাই দুন দে দে ল জাতা টপ 7 লং আন্তা মিলি দুন দে আমার লাসি হালাদাক মানে ফেইলিওর পু বাংকে দোকক ল আন্তা মিনি ফেইলিওর বাংকে ইসি সাকসেস আহিন আসন সিন নিলি চমা থাপন মানে সাকসেস আর টাইপস ইন দি ট্রেড ল লস অফ ফেইলিয়ার লা মিস কে ভাই এফ আপ্রাং ল মতি দি লা জেন খা বাং হে মিস জেন খা বাং খা মালা সুপত সি হালা দাক উন দুন দে দেরা জয় নি নিলি বাং কে আকো ল আন সি চপ বর ই সি লা সি নন দাক কে ভাই এফ লং বাং কে হাই দুন লং পপ
1: তংতে লা বাং সো বিউটি পেজেন আলং কুপিপি আসন সি কে ল্যাং পন ল ই সি কে হাই পন জিয়াং থে আফান কাং ক্রুং কাং সাই দুম
2: ও মেইনলি বিউটি পেজেন প্রতি মুনি তুম কামাথা কে লাকে আর জি মি উনাংজি বা মানে আ ফিগার মি উনাংজি তাহ চু লাহাই মি উনাংজি পুলাসন সি কামাথা তুম কে অমতি দি পুসি তামে নীলি হিন পেন পুদাম লো প্রতি বিউটি পেজেন অংকে মেইনলি কেলাং কে লাকে কনফিডেন্স কনফিডেন্স মেটার ও লাপেন মানে প্রেজেন্স অফ মাইন্ড লাহাই দুবেক নাইজি লাপেন মুনি তুম কামাথা থা বিউটি পেজেন অংকে আর জি মি মিলে দুন পুসি তামে লং দুন দে দে জি লাসন কামাথা তুম তাদের কক দিতে হয় লাসি বুধাম লোপ লোতে দেখে আহাই তাহ লাসন ক্রাইটেরিয়া বা লাসন

0: পলং লোজে কাচারলি চতং মেট্রো ইম্পর্টেন্ট কালি বেলেগ তা এক্সপিরিয়েন্স দোনাংজি লাস্ট পচি নিলি কেভাই এফ পুসিতামি বেলেগ পেজেন্ট্রি বেলেগ প্ল্যাটফর্ম লং পুসিতামি নিলিছে পাতি দুন নিহাল লাপেন মো ইন ফিউচার পুসিতামি নি বেলেগ বেলেগ এক্সপিরিয়েন্স গিয়েছি ফানসি নিলি বর ইল
1: নংলি নন লা মিস কে ওয়াই এ ফালং ফার্স্ট রানার আপস তামি নংলি চে পালং দুন তাংতে লবং সো নং এ লং দুন ওয়েক জি পু নংলি নিং চে থে দো ইক মা
0: লাসো আজো হেদি ইসি ফান ফেক লবং কে নিলি লাসো আর নি অক তারেং নু পিক আন আমাল সি নি দি আন চেমা থা থে জে উইনার আন বাং কে লং দুন জি পু সি তামি নিলি ফার্স্টলি পেন সি নি প্রিপেয়ার্ড এট আমাল সি লং দুন জি ইসি মা ইসি টাইটেল কে লং দুন নাই জি পু বাং কে নিং চে থে আলাং বাং কে নি ফার্স্ট পেন তা প্রিপেয়ার্ড এট মা কুশন রন আফান পু সি তামি ওয়াক লাই পু সি তামি নি প্র্যাকটিস পে দাম গ্রুমিং সেশন পেন দেট সি তামি হেম চে দাম পু সি তামি লা প্র্যাকটিস ও আমপার কে কুশন রন লাই পান তা আপরাং কসন মা কে থাক নাং জি লাহাই পতা নি লিচার লিপন এরা মা লাসিয়া সাবসো নিলি আর লো বাংকে যে কনফিডেন্স দোলো হে যে লং দুন জীবন ইসি মা ইসি টাইটেল কে পান বাংকে দো
1: নাংলি লা ফার্স্ট রানার আপ হানং ই চেপালং দুন পেন কসন নাংলি নিং কারং লাবাং সো পুথা চেথানিক জি মা নাংলি
0: নিং বাংকে আরং লো নিং তারং আসাপসো নিং কি দুঃখ থা দোলো যে উইনার আফান তা আসাপসো চেপা দুঃখ চেতে লং জীবন পু বাংকে দোলো সি তামি লান আকে থে প্ল্যাটফর্ম লং ফার্স্ট রানার আপ কে লং দুন পিসিতা নিলি নিং আরং পিকলো নিলি পাই তুম সে তামি নিলি পো তা নিং আরং পিকলো লাসি আলান সোসে সি নিলি বর ই পো মো বেলেগ প্ল্যাটফর্ম লং পিসি তামে উইনার বাং মো আর নি সি তামে নাহকা প্ল্যাটফর্ম সে তামে চেপা লং দুন জি ফানসি বর ই পো
1: লা ইলি তুম কার্বি রিসোনিম সরঙা জে মিস কেবা এ ফলং স্তামি নাংলি লা সো প্রাং কাচাপাতি দুন দুলুমা
0: ও দুলো ফার্স্ট কে 2025 আনিং কান মিস জেংখা জেট কেবা এ ফলং চাপাতি দুন লো লাপেন হোজাই ফ্যাশন গ্ল্যামার অফ আসাম লং তা চাপাতি দুন লো লাপেন মিস জেংখা
1: তাংতি লা ডাক্তার লাং সলং বাঙ্গি নাংলি কে চেং সিলো
0: ও ডাক বাঙ্কি নিলি কে চেং সিলো কাচাপাতি দুন
1: কালাংদি চোর পারলো তাংতি লা নাংলি নন চার্লি বম পেন লাপু পেজেন্ট্রি আহিন কুপুসন সিনাংলি আপর কাচিপিলো
0: ও কাচারলি বাং তালা তাকে নাং সরলো লাপেন লাপু পেজেন্ট্রি হিন বাং তা ইসি ইন্টারেস্ট দোকক লো অপর লাপু তা দুন মিমি সন দোকক টিটি অডিশন বা লাসন কপি নি থেক দুন লং লো অপর তিদুন ইং তুং দুক টিটি সন দো লাসি কাচারলি আই হিন পেন লাপু পেজেন্ট্রি তা ব্যালেন্স লো কাচারলি বাং তা নন সন এক্সাম লাহাই পুরি লক মা পুরি রে মা পুলাহাই চেলাং এট পেন সি হাপু তা দুন দুন লো লাপেন নন সন কাচারলি বাং পেজেন্ট্রি বাং কেলা আন আপর চিপি ও নাং নিমাতি কাচারলি আসন আনকে কালি লাসি পেজেন্ট্রি লং দুঞ্জি পুলো তেল আন আপর না ওজি টাইম ওয়েস্ট ওজি পুলাসন বাই মাথা থে দেট সিকিমি কাচারলি আহিন পেন লাপু পেজেন্ট্রি লাপুসন সি ব্যালেন্স পমলো
1: কালাংডি তাংতে লা নাং লি কে দাম তাং আন চেপাতে দুন সার আন কুপিয়ে কিসুং আকে বয় কাচেটং পনলন লাবাং সো আজার্নি লং নাংলি থান পনিক জিমা
0: লা পেজেন্ট্রি জার্নি লং বাংকে লা আন কে জয় রে তা কালি হেদি আলাম বাংকে নিলি ফার্স্ট পেন তা চিনি দুনো এল হায় আলাম মেন মেন সি দুন জুই আজাদ আমাল সি স্ট্রাগল পুসি তামে কিসুং লাহাই তা ফো পনলো কে ফো বাংকে লা পুহেনলো ফার্স্ট আকু চিনি নে ওয়াক লাহাই কে দাম পুসি তাহেদি লাহাই তা থেকো এ ফার্স্ট আকু কে মানে থেক দুন দে মুনি তুম না ইং নেক দে জীবন লাসন তা দুলো কাছে মাথা হেম লাহাই তা ফো পনলো লাপেন গিতে ইসি বাং লালো যে পেজেন্ট্রি বিউটি পেজেন্ট প্রতি আর জি কে মি তুম তা ভাং পিক পি হালা ডাক তা সাবান কি ইনসিকিউর জি ফিল দ্যাট দুদো লাসি লাহাই তা দোলো লাপেন থেকে কে দাম কে ভাং আসন হাইলো ওম তিতি লাহাইতে ইসি স্ট্রাগল ল লাপেন ফাইন্যান্সিয়াল প্রবলেম তা দো কক তিতি লাহাইল
1: নন লম ইলি তুম লাংদাম লোতে পেনাং আনা তুমকে বিউটি পেজেন হিন আনিং কে হাঙা তুম দুপিক তাংতে লাবাং সো চিপাতে লং কুপি কোসন মেনসি আবার সাইচো এন্দুন পো
0: বিউটি পেজেন হিন কি দুঞ্জি তুম নিং হ্যাং ও ও সিতামে আলাং তুম চিনি নে দেয়া টিটি কোসন সি মানে কাপাং চেং দু নাইং জি মা পু ডিউটি ল্যাক অফ সাপোর্ট টা কালাং তাহাই লাপেন আলাং লি তুমহান কি পু দুঞ্জি বাংকে কন্ট্যাক্ট বাংকে দু নাং ফার্স্টলি কে কন্ট্যাক্ট ল সোশ্যাল মিডিয়া লাহাই লং পু সিতামে নন লম কে দু ও নন সন ইনস্টাগ্রাম পু নয় ফেসবুক লাহাই লং তা আলাং অডিশন লাং লি লো প্লোতে অডিশন আপতা পোস্টার লাহাই তামে পিপন পন পাকলাং পন পন লাসে আলাং তুম লাহাই লং কন্ট্যাক্ট দুন বম পেন দুন বম তা চক লাপেন লাহাই নন সন লাপু ওয়ার্কশপ বা লাহাই দুন দে দেয় চক লাহাই কে হেম লে চারলি মেথাং পেন লি কাচারলি কোয়ানো মেথাং পেন চারলি লা আন সি কে মে পুসি নিলি মাথা দাম
1: তাংতি লা বাং সো আলং আবার সাই চু এনুজি পুতে পেনি রেজিস্ট্রেশন কা কুরি পন লা পুসন দুইক মা
0: রেজিস্ট্রেশন মাং কে দো দো না হক পুসি তা মেহেদি রেজিস্ট্রেশন কে দোলো ইতুম মেথাং পার্সোনাল ইনফরমেশন বা লাহাই চিপি দুনাং না
1: তাংতি লা নন নাংলি তুম পেনিং আসেং কান আলং নাংলি কে চপাতি দুন মিস কে ওয়াই এফ লং লাদাক নাংলি তুম হান কাংক্রুং কাংসাই আতুম আমেন থান ইজিমা মামা সিনাংলি তুম হান নাং কাংক্রুং কাংসাই পনলো
0: Pining dak Miss Kewa ef along grooming experts at tumamen Miss Julie Bepi lapen Miss Anuska teron pi alang li tumhan ta choro piklo

0: tumphan la an gimi pen mane nang ke than dun ko son si ke claim nang ji ma communication skills pen cheng log a work an ta lang tum nang lang pon lab lo sapta mane nang than pon lab lo la si dak ka char di pon a son ta do pik an lo la si lang lui tumphan churo par lo la an ni tumphan mane nang ke than pon a pon
1: la nang li tum non che patie long ko an round lo pa do pon la bang so putha than pon ji ma
0: la non pinning miss ke by f along 3 round do isi bank ke introduction round lo la pen next bank ke western round la pen next bank ke cushion round lo ke thom do
1: lat ki thom longan ta chepa hai dun ponang pobo
0: ke thom longan ta hai ponang pomani introduction round pen si mane marking bank ke sob ta lang pon ad lo
1: kalang di tang ti la nang li chepa te long ke nang li tum mena si pindeng hai ke chi sik che dang pon lo ma mate hala dak pen si nang thik pi pon lo
0: First, introduction round hon bangke methang si chepon nang lapen ke next ke designer round, western round he, designer hal tum si mane nang piet po hadak pen si. First pen alang tum measurement lahay nang end lap po lapen hala tum si van po la soa jo final runner ni. Lapen te next cushion round hot ta ni tum methang si ka chepon nang lo.
1: Nang li tum ladak ke chepati miss ke wa ef long ka chepati long areng lo kalam ke thek pon ko anake nang sadu lo.
0: Non dak miss kyf along english alam ke thek ta kenang sot alam bang ke non dak ni to miss kyf mane karbi youth festival hedi ladak ke mane every culture ba belega tumta wang wang tum karbi tum det kali belega jati tum pusita minang lang dun dun la pen gas tum pusita me beleg tum phan ke phada do do non son pinning pusita me international pen ta ke phatum do gas hedi non son la singer pusita me ala tumta dukok titi la si mainly ke karbi lamning ji lo pute ha তুম তামানে নাম বুঝি দুন্দে দেন না পুলাসন কামা থাপছি ইংলিশ পেন বাংকে কি পুলা আসাব সো দাক বাং প্রায়োরিটি দো চাদলো ইংলিশ বাংকে লাপেন কার্বি তা কানিং যে বাংকে লং লে পুকালি কার্বি তা নিং যে লং লাপেন লাগে মেথাং নিং হাং ল মানে কার্বি মা পুজি মতে ইংলিশ মা পুজি পু যে নাংলি তুম বাং লান মানে মাথা থে দে সিকে মে যে ইংলিশ থেক ব্যাক নাং জি মিস কে বাই এফ প্ল্যাটফর্ম লঙ্কে পুলাসন বা মাথা থে দে সিকে মে ইংলিশ থেক থে পুসি তামে কার্বি জাজ তুম তা দুদু কার্বি নাং কার্জু কার্বি আলাম পেন কার্জু তুম তা দুদু লাসি নিং চে পাবি বে দে সিকে মে যে নিকে ইংলিশ লাম থেক থে দুন দে লো পুলাসন বাং কে চে মাথা থে দে সি মে
1: তাং তে লা নাং লি লাবাং সো চে পা তে লং নাং লি পি পি আসন সি চার্লি পন লং ল লা সো পু থাক নাং লি থান পনিক জি মা ক্লার ডাক পেন
0: kacharli pona son ke dopik an first ke time management labang te si important lo time management ta kenang sod life along la pen beauty pageant long dun det pen ke time koson ma hadak at por pen kapali dam nang ji a por pen koson si mane tum la hai pen anta marks la hai ta pp la si mane hala marks la hai ta long ji bon pusi mane la son isi edukok titilo je a por pen pali dun nang ji la si dak men bang time management ta thek dun lo la pen socializing ta lo dak jerpi jerpo tum do o titi koson ma lam kaching ki dun jerpi kachab mane jerpi tum pen kaching ki dun thek munit tum ta wang o titi a ke the tum মানে কেসার তুম পুসিতা মে কসন মামুনি তুম পেন গ্লাম লহাই কাচিং কি দু নাই জি হেদি লহাই আন্তা মানে থেক কোয়ান্টিটি ল লাপেন বেলেগ আসন তা দো ও মনন সন ইংলিশ পুসিতা মে হে ইংলিশ আলাদা তা লান থেক ও ই তুম দু দু বিউটি পেজে নবতে লহাই তা নাং থান পন পন
1: তং তে লা নন নাং লি প্রাং পুসামে নাং লি আকো আনসো সে আলং কা প্রেগ লং সামে কা চেপাতি দুন জি লাপুসো নাং লি নিং হাং দোমা
0: নীলি নিং কে হাং কে দো জং সে নীলি অপরচুনিটি মো আপ্রাং সে তামে লং দুন বম্বলতে নীলি দুন জি লপেন লা আনসো সে বর ই পন পো মেনলি নীলি কার্বি কমিউনিটি আফান পুসি তামে নীলি আপ্রাং পনিং তুং পিক লপেন আপ্রাং পুসি তামে মিস আসাম পুসি তামে লহাই লং সে তামে নি চপাতি দুনিং তুং মিস ফালকন মিস আসাম লহাই দো পিক ব্ল্যাক ব্ল্যাক প্ল্যাটফর্ম লং হেডি স্টেট লেভেল লং থেকে দুনাই জি দো লং লাসি নীলি জং সে অপরচুনিটি তা লং পন প্লতে নীলি বর ই তা বর ই পো লপেন কাছে পাহাই দুন জি আফান পুসি তামে লা আনসো সে লো বর
1: তেতে ইলি তুম আনুতিন দামি চিনি কাছে পাতে লং বুস্তামে আজারা সন কাম লং ইলি তুম ক্লেম পন বুস্তামে দা কে হাই পন পাতে ফেলিয়ার্স তা দো পন টিটি তংতে লাসো উঠাক নাং লি থানিক জিমা কোসন সিনাং লি ব্যালেন্স পন ল
0: ফেইলিয়র পোকে লাগে বাংজক আর লাইফ লং তা দোলো ফেইলিয়র পোহান বাংকে নিতুম ফেরে রেডেট সি কেমি আলাম বাংকে ফেইলিয়র কে ইসি স্টেপ লো নিতুম ফান সাকসেস আহি নাকে পন মানে কোসন সি ইতুম ফেইলিয়র কে ফেস মা লাগে নিতুম মেথাং বহুত পজিটিভ এন্ড নেগেটিভ সি চলাং দে না পজিটিভ ওয়ে লাং পন লো প্রতি ফেইলিয়র ইসি স্টেপ লো নিতুম ফান মানে মোটিভেট পো জেনি লি ও নি উন্ডুন দে দেড় হাদা লাসি লা আনসো সি নিচে পা উঞ্জি পুলা বাংকে ইসি পজিটিভ ওয়ে লো জং সি নিতুম পজিটিভ ফেস ই মাথা ভেট প্লোতে ফেইলিয়র আফান বাংকে নিতুম মানে পারেম দেট উনপো সন ল সাকসেস বাংকে ওয়ান উনপো লা বেন জং সি নেগেটিভ ফেল আন্দুন জে নি উনদুন দে দেট লো নি দুন দে লো পুলা সন জং সি গিভ আপ দেট পুলো তে লা বাংকে সাকসেস বাংকে লং লে দেট পো লা সি নে ইসি লাম পুজি বাংকে ফেইলিয়ার আ বাংকে মানে আকাই নো পু মাথা দা মাং নি ফেইলিয়ার হান কে এভরি টাইম তা মানে সাকসেস আ হিন সিনা

লাকে আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফায় ক্রিসিরা মিনি থংকে প্লেংডা পল আসি মুম্বাই পেনকা পাচিতাক বিবিধ ভারতীয় জয় মেঘ নাংলিতুম আর্জুলং ইকপো

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যোগ থাকে থানাপাং নিলি বন্তি টিমুপি চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আস্তিত লং ন নামাত লাংকে থে আলং কানা হক কেডু কাপ্ৰে কাপ্ৰে আংকাং আলং কেৰাপ কেৰ নাকাম আপথাক ইচি কাচিতং আলং চেতং দনচি কানা হক আফাইলা পেন কালা খা পনা চাই টিকু পনপে পিন পেন লা পেন কে প্ৰাপ জিন পেন কাপে টাং পঞ্জিয়া ফান হুকুম বিপন লো শিবসাগর চৰাইদেউ গোলাঘাট লাপেন যোরহাট হাওয়ার পেন কাছিজু হামফাং লাপেন হাওয়ার কমিশনার পেন ভিডিও কনফারেন্সিং আজক পেন কাপে

কার্বিং ডেং আলং নিলি বন্তি মুংপি কান্দো কাবিয়া ফান্তা কার্ডং বাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে পাই পাই আচিকলো নিফাই ক্রেসি দুর্মি আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়ে প্যান মিটার ফারু প্লিরা ক্রেসিরা টংগরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সিরাইন করা সির কেবলা প্যান মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা টংগরা ট্রক হেনলো আদন দু আংদেং দাম দিয়ে প্রাং পিনিয়া সারলাম থে আর জেক সেনাং পিনিয়া সারলাম থে হতন বিলিং কে বিনতিক মাতে আলাম কে ক্লাংক্লি টিক বফান লামথে কে মান হতন লাপেন বিলিং কে আংক্রাক আবিদেলা পচি চিটি বিন লুটি জকতা ইথেক লংলি লাসি মানিয়াবাং আকা হিনু আকামলে চকলেম সেতা মালমসু কে আলাম পাতুজয় উনফু আলামথে লাদাখ হতন বিলিং কে বিন পুকে দন রাপ লাপেন মেসেন আজির পি জিরপু আতুমকে লাসন থেরাক মিমি আলামকে মেন মেন এথান পি হাই হি মতে চেথান থি পুয়া ফানসি কি পুদামালাম থে পিনিয়া সারলাম থে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থু লু নাংদিং আলং পেন রিঙ্কা ইংটিপি কিলুনা লুঞ্জির আর্জিক সেনাং আলু নাম থে সাম্প্রি আদাপ্রাং কিথুর হুনমেলান।

মঙ্গল রংপি আলঞ্জির আর জয়লাফি পুথটা দুন্দু আলঞ্জির আর জয় ফ্রাং পিনাপকার বিয়ং দেং আলং কপি বিসি কিরত কে পারজু পনেক জি মাছে থানেক সেনা পেনাপ কি পাই পাই নি ফাই ক্রিহিনি থেলাঙানি কার বিয়ং দেং লং পানা ফ্রাং সি বিয়ের তার জুগ লং পো আদুন্থু সারলাম থে লাপেন পেনাপ কি আং দেং চারি বাং দেং কে হাং আলঞ্জির আলং পেন পখিলা লিখে পি মানিক টিসু দেউরি রং পি লাপেন বাড়ি রং ফার পি গিরুন আলুঞ্জি থাক লাপেন সুরেন বি কিলুন আসনসন আলুঞ্জির আর জেক লং পাও পিনিগা পর্যক ইকটাং লোলাসি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং টেং পেলা পানসি কাংতনেকল পেনাবলে পুথত আপরা টেং পেন চেতং থেকল নাং দুমি থাকমি কুরবাং থুক

0: কাৰ্বি অনুষ্ঠান শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়োৱা হৈছে বড়ো অনুষ্ঠান।
1: লপন অপর্ণাগলিত গুয়াহাটী পেনকে পচেতা কার বিয়া যাইমে আর যুগলং থাকল লাকে আকাশবাণী দীপু যাইমে কে বাংলাকে এফ এম বেন লং পেন মেগা হার্স ফারুই সিরা তক বর সিরকে লাপেন আনপাট নাগলি তুমলা বাংস যাইমে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন তা আর যুগলং ইচে পিনিকে দুর্মি পাই পাই আজিকলো নিফাইক্রে এসিয়ারনি ননারনি কাংসাম স্টুডিও ঘরি পরফাই প্লিরে মিনি থং ক্যাপ্লেং ইকটাংলো লাসি রেডিও নাকার জুদুন কাচিং হন কিন্তু আনারা দাফান নেলি বিরেন তক বি কার্ডম নাম পা জিরসে যায় মেক পাংচিং পন্থু এগলো রেডিও নাকার জুদুন কাচিং হন আরাত তাংতে যায় মেক আং কুমপানা দুন্থু ডিমাসা লুনবারিমাং দেঙালং পেন আচন সনালুন আর যুগ সিনহাং পিনিল বাংস জয় মেকং দেঙালং পেন কেচেং সিয়ালুন লাকে প্রদীপ হাপলং বার লাপেন আলাংলি রিসং হতুম পেন কিলুন আলুন লাম থে খাজা খাজা পুলা বাংসলুন আর যুগ সিনহাং

lapona ponanglitu dimasa lunbari mang dengalong pen ason sonalun arjuklang tanglo lasipini ka porta chok ektanglo apotsi dimasa lunbarim kerot ke parjong dengkela ponsi kerot kang toniklo nangle tumjai me karjilong bomla ke akashvani diphu pen jai me kang kongpana dunthu boro lunbarim arjuk sinha boro lunbarim kerot ke parjong dengalong pen কে চেং সিয়ালুন লাকে প্রফুল অব্রামা লাপেন আলাংলি রিসং হতুম পেন কিলুন লাবাংসলুন আর্জুক সিনহা।

0: reng chit an pulo te ni le tum pharoi si pen cheng bon po lata a variety aling thai variety do dwarf a variety do la pen variegated puta do mane ang arvuta a kilok a kilir la son he variegated mane la pasi a sitin se ador ke pre ti grafter ba dani tum charli pon bom color irong long color ki color pho la son ta la tuma bangge ador pre chat la si ador bangge men men gili tum je thar ne hala arong a size pen langra non bonsai atum ke irong aja ka rong ke ni tum ki cheng pen ke non ke nikan troxi an elo la tum ke ador sab so sum chat athe maintenance do mati di mane sep ke wanje phan apornang ko la si bonsai tum ke kai ta ador so daklo athe la tum ke hala thailand atum japan atum ke bangnikan pharu anda ki bita do la tum ke mane le tum ador so dak dak si theklo asem do ndak ni long ta la pharu si pen ke cheng po suri ki thom suripli landa dohe arong ki thia tum ke bonsai tum bang ke
1: tante nang li la non nang li nursery long ke non na baugen villa amiran si e ichoji ma nang li non nang li pranga bang ka pre ka pre ga mir ta e ponji la sanse nang li ka matha ikla
0: ni li ya ka pre ga mir gi eta ning ha si ta non ma kela cross abang mane lang aplian bang ni li avila abena la set net a mukha bang ki kim mane ra puchek pen hopi roi pe rai anchola la ma si mo jong si ni li খরচ চেলং থেক গুলোতে নিলে হালাই তা ক্লেম পঞ্জি ইনি গে হাংডো
1: তাংতে নাং লিয়ে থান পাচিনিক জিমা পারেং সাবজে পান ইলি তুম লাং সে তামি কি পিলা সন্তা দোলা কো সসি কি পিনাং পো নাং লি থান পাচিনিক জিমা লাং কি পিক আনসি কি পিসি কি মেজিমা বুলা সলাম বা
0: লাং কি পি এবং কে বুগেন ভিলে আমির বুলোতে লাতুম ভান কে আর ও থি জে জেতি কে লি তুম লাং পিনাং নে লাং পো আর ও পু মানে ইন্দু হয় আসন দেই আসাব সই থি জে পু আন বাঙ্গে কালি হে সেতারা পু ফ্রাং সেট হুট কে লাং পিনে গালি
1: আদা পানি কাংসাম কে
0: লসন গালি মানে নিনি থম বেনে ফং তা হাই বা আনি নিনি বেনে ফং বা নি থম বেনে ফং মানে লা আর ও গিলাং বসে লিতুম পিনাই তামনে বেলেগ আমি রসন রা আর নিবাং পিবের বলতে লতুম কে পাপু পেদার পো আরং ডিং রং পো লাসি আর ও পাথি জে আনসি লাং ডুং নাই লাসি লাং কি পিয়ে বাংকে লান পিও নাং নে লাং চো ও আমির গালি লাপেন বেলেগ আমি রতুম বাঙ্গে লাতুম বাঙ্গে আবি নাং পো লাপেন লাং কোয়ান মাইটি তুম লাং গি পিয়ন লাপেন লাং গি পিয়ে বাঙ্গে দুং দু রাসন কালি তামনে কেন পেন আসন বাইনতে কারসি মানে লাং লাতুম লাং কি জুন জি কে আঙ্কুর পেন দাত কালি আর ও লং তা লাতুম লাং এন আসি আর লাং গি চর পুরোতে চর প্রিয় নিয়ম লাং আর বিয়ে কে পাকলু নিয়ম সন সি লিতুম চরতে মিরা ফান মিসেন
1: পচাম ও এ যা
0: পচাম
1: কলসোমির সি কে এ বাঙ্গে অংল ননা লম গে চি হং আমিরা বাং
0: লাস বস্তু বাংকে আবাং ফতিন সে নিঘে হাঙ্কে প্রেক আসে নন নিলি লং দা বুগেন বিলা তা আবি বুগালি এসন সনি আমির দো এগ্লোনিমা হা হাই তা দো সেটা আজহাকা তুমকে এগ্লোনিমা সে নিঘে হাং আজহাকা তুমকে বুগেন বিলা আমির সে নিঘে হাং আজহাকা তুমকে সিজনেল আংফার আমির সে নিঘে হাং আসে লাস বস্তু বাংকে মানে ইসিয়া ট্রেন লাপুসনকে আবি হালা আমি থাঙা কনভিনিয়েন্ট তেং বেশি লাতুমা নিঘে হাং মানে তুমকে আংফার কে সিজনেল আমির কে ইতি আংফা আপু দো পো আফি আবিদা তিতি নাসিলা আবু আমির কালারফুল আমির সি নাই পুপো আজহা তুমি লা কালারফুল মানে একদম আকিলের আকি এর আকি লক লাসন আমির আর ও সি কে পাংরুম আজহা তুমকে আপু সি কে লাং তুম নাসি লা বাংকে লাসন আমির সি বিসি কাছি হুং লাসন কাছি হুং লাসন আবি আবাং ফুতিন সি কে প্রেগল হেদি
1: নন মালম কে আপু অংমির বুতে আর ও মির সে এবং অমুনা
0: অমুনা
1: তে আং লিলা মির কে এ কোসন সে কে এ নাং জিমা পুলাসন আপ্রং পেন আনি কে চারলি লা পুসন দোমা
0: ট্রেনিং কে আবি সিতালা পুই নিং গে হাং পেন মানে বাং কিপু হবি পু লা সব বস্তু বাং কি কে সব বস্তু বাং ইনিং হাং ও লামাসি মানে হেমলি থেক লক সিতা আরজু পো বাই মিথাং সিতা ক্লেম পো চক চি দেট পো আকো চি ক্লেম থু পো লাসন সিলাপু চারলি বম সি ক্লেম পন বম এজা
1: তাতে ননালি লং কমার মাসে নাঙা চেরাম লো ইংলো মির কে এ আনাত কে
0: নন নীল লং কে হেম সো না চেরাব দুন লা পেন ওসমার তুম পেন পেন সিলা পু ক্লেম রাপে হেম ওসমার তুম পেন
1: তাতে নাং লি মির কার চেন না থুনিং কান কো আন বাগ দপো
0: বিনিং আন কে নিকান চক সিলো নীলিলা মানে ই ক্লেম বন লা বু গেন বিলা বা
1: মির চন মা মতে আসন কাপ্রে কাপ্রে সতা মে নাং লি আর চি পন লো
0: আসন কাপ্রে তা নীলি আর চি পন লিসু কে টপ লা পেন থারভি হাই তা টপ লা পেন কোভি নার্সারি হাই তা ক্লেম সেটা নন মাতকে লাং কম হে গামাছে নিলি লাহাই তাপা অং এদ সেটা লা লাইতা পু লিচু হাইতা তপন বমছিল পু সব সব চজর পনব
1: তেনা লিচু গছন যে এই কে টপ

0: পঞ্জিমা লাসো পথাক থান পঞ্জিমা
1: লিসু কি তব বাঙ্কে আর সিজন বাঙ্কে আথি চো দেট পেন জুন চেক লো লোতে আথি কি মেনল আথি কি লিক টাং লোতে লিসু কি তব সিজন আসি লিসু কি তব ফানি লি তুম আলং লি নাং পো ইংহান লাপেন নু কেক নাং পো লাপেন রুটিং হরমোন লানাং পো লাপেন কে ফান আপান প্লাস্টিক আরি লাহাই বস্তু নাং পো আসি লা মুনি বাক আরো আলং আহু কি এট পো আরলু আহু আকাঙ্গলি তা দোলাং আকো হালাস বস্তুটা কি এত নাই কি এত নাম লংলি রাখলতে আনকে চেকলু যা ফি বা নিপ্লিকার ফ আফি লোতে আঙ্কুর বাং ইলি তুম থেকলং পো যং সে আঙ্কুর ইং টাং লোতে ইলি তুম রড মিলো লাবেন পলিথিন থাপ মিলো বা রিট সি তামি এ দাম মিলো আসন সে লিসু কে খেত তা হেমলং ক্লেমন
0: তাহলে কোয়ে বাংকে
1: কোয়ে বাংকে নিলি কি দাম তাঙানকে পলিথিন লং সি থাপ এত সি অংলাং সীতালাস বস্তু বাংকে ইংল্যান্ড চেত লংলে লং কি এ পেন সি আপ কুবি কে পলিথিন কে থাপ থাক বাংসি কেমে নাসি নন মার্কে নিলি কে পলিথিন কে থাপ আইসে লাং কুবি এ বাংকে লংলে আবিদান মাসি লাপু লংলে লং কি এ বাংকে আবে পলিথিন সি থাপ হিট
0: তাতে মিরালাম কো পুঠা চথা।

0: alle po bang ke dak alle son ni nili theklong isi alle ke cheng si alle bang nili nal pana thanik po he malong mir kachi ke nili ki pui bang ke adon tin da ke nang so pia por lo pulo te munir tum addiction asan do mane ke horsi ki jon mane ke birisi ke mong mane ke lun si karju mir ki eta lata isi addiction setan nili ki pui bang ke mi mu chot addiction pusi puji he মানে এডিকশন অম্বং কে দোপিকল মানে কে মোবাইল লাং রে মানে কে গেম খেলা রে সেটা মির কে আলি এবং কে লস এডিকশন এবং কে মি মুচাত পুসি নি লিখি পুজি ই অগ ফান্তামি বা নন নিলেশন কে হেমস মারা তুমতা মোবাইল লাং রং লতে হাং দেট পম মির নাং পে ইদন রং ই লাসি মোবাইল কে লাং পেন্তা নলম ওস মারস তুমা কিসুং দোপিক লাই পেন্তা জক তাহাই বান্তে বিলেক রাখি হরমু কিছু পেন্তা জক তাহাই লাপেন হেমলং পিনে ইনিং অয়সে হুদাসন বা কি বোর হোট পোহেদি কি বোর হোট সে আমি মির কে মানে ইসি আজির পো আসান মানে ইনিং আলু পেন চিঙ্কি বম মানে ইনিং আকাং সামদো ইসি আলি আগে থে নাই নিলি কি পুদে আমি গেলাল হেদি মানে নাং লিখি থুরপেন তা আতুমি নে কে আমির আনচিং ইয়ক লমাল হ আপু লাং মেসেল লমাল হ থিমা রেংমা মানে ইসি আপর কে পাদাম রাপ বা ইসি ইসি টাইম পাস আফান মেসেন ইনিং আকাং সামদো মির কে এপেন লাইসি ল লাপেন খরচ পয়সা নাথুব বাং তা ক্লেম সিপ লোতে আলি দো নন হতকে ধরক আদন তিনটা মির্চি এরেপ নাপেন মির্কি একে আনিংকে হ্যাঁ তুম শিখে অং মানে তুমকে আপর শিখাবি যং মানে তুমকে আরং শিখা চাম হুয়ে যং সেটা মির্কে নেহেমলং দোতে পু আনিংকে হ্যাং দো লাসো পশি কে জ্বর দোম না তুম বা তুম কমার্শিয়াল যং সে বনাই দোন থাকলোতে আদন তিনটা মির্কি এ আদিম লো মীরা বাড়িল আদন তিনটা লাসো পশি পয়সা তা দো নাং তা নাং মানে যং সে কাম আবে বলতে মির আিতি লিখলাম তা চক নিলি বুঝিয়ে বাঙ্কে চকলে মাথায় আবে বুলতে মানে যং সে মাথা বলতে মির আিতি তালা তাই সে হেমলং তরলু না কামল লাপেন বেলেগ আিতি আসনরা পিনসু আকাং টাং নাই একদম ইজাকং ধেপিক নেই একদম হা রিত আন্দাম না লাং আর লেং আর লক ইংহাং আর লাসন কালি হেমলং ইনি লুন লুন পেন ওসমার তুমতা নাকলাম নু থেক বা হেম আর ওসমার তুমতা কিকলেম উনাকাম বা মানে যং সে নার্সারি ইম্পু থেক বলতে মেসেন আকামল বা থেক থি সেটা হেম অলং লাপু এরং রং নি সারপি মারা তুম হাসওয়াই তুম ওসমার কাছে লানা তুম সেটা মির তালা পুলা না পন বমলতে মেন্টুনি এরং মেন্টুনি রং নি মেন্টুনি রং থম পেন মদ ও পেন আতুম তা হেম অলং তা মানে হেম পেন তা প্রোডাকশন লং মির বস্তুকে লাপেন আকে বান প বস্তু হবে আকি মি প বস্তু হবে মিরকে মানে পিনি গেলি ফানলে বান সেটা মানে ফানকে লাস মিরকে আকি মিল আথে লাহাইকে মির বস্তুকে লাপু কে পাংরম অবস্তুকে মাতে আসে মানে হেম কি মিচি কিম পো লাতম লংতা মির নাং পো কমানে হেম কে মিচি কিম পো হাদাপ্তা মির নাং পো নাসে মির পেন নাং লি নাকা জু আলি পো বাংকে সন্নি কে পয়সা না থুতা দলো লাপেন ইনিং গাং সাম তাদো মির কি পেন নাসে নিলি কি পুই বগে লা সন্নি কে আলি লো
1: মির ই লতে এলি হেম তা মানে আলন দ চা
0: আলন দা দো পো এ নাসে হেম আলন কে পা দজি কে পয়সা দো ওমাত হেম কে মি কিম তান পাতা আলন দো পিগলো লাপেন ইসি কে মানে তুমকে হেম কে মিলি কিম দেখতে সেটা মির কি এ পেন তা হেম পালাং মি ই উন হেম আদর্শ পিক কালি পুজিতা আদর কি কম হেম সেটা মির এলতে দমি মুচ
1: লাল চরু পিক লই তাংতে নাং লি ন নাথানিক থেক ইক জিমা মির সন কো আন্দু ইক মির মেন থান থেক জিমা নাং লি
0: বুগেন বিলা মির বাংকে নিলিতা ক্লেম ও সেটা আকিমি পুসি জিপুনা ক কলান কে ক্লেম সেটা তার মানে সন ফারু ফ্লিরা সন ফকে আনকে নিলি লাপু মেন কাপড় হি লং টাং ল আনাকি অংকে মানে নিলি কালেকশন নংকে সন ফকে বেলাং নিলি রং নন নানি কান ট্রক সিয়াং বং তা নিলি মানে সন ফকে বেলাংকে কালেকন আপসি লাবাংকে চ্যাপ্টার থেপিক লাবাংকে লি তুম মানে চেথান এড নি দেজি সেটা নন মার নিলি কাছি নি কে লালো লাবুগেন বিলাকে লাগে যেনবা সাউথ আমেরিকা পেন সে অরিজিন আর্জেন্টিনা পেন ব্রাজিল পেন লাহাই পেন সে লাহাই আমির কে কে বানলো সেটা নন বাংকে আকিমি কিমি হাইব্রিড বনায় গলো লাসি ইন্ডিয়া লং তা যেনবা ডক্টর রাও ব্রাকাস পুদো লাপেন সোনা থাকছি থাইল্যান্ড তুমকে দোপিক লা তুমকে একদম থাই ভেরাইটি কি দোপিক লাসি নিলিতামেন কে চিনি আটে
1: চুরু পিক লো ইক তো তাংতে পিনি কে পড়ালাম তা তো কক পথ ইলি তুম কাচিং কি যে থানা যায় মেকেল পান লিংটন পন কলো না নাংলি ফান্স তামি চুরু পিক লো নাংলি নি তুমকে চো ফাতেং ওয়াং পেন লাদা কোসন সি মির কে এ নং জিমা লাপেন মির কারচে নং জিমা পুল হায়া পুথা কাজির মিপন থেকা পথ লাসে নাংলি ফান্স তামি পুথর আকাশ বেনি ডিফো হেন পেন সুরি সুরি আকাডম পাজরিকলো
0: কাডম

Lapuan apa orang itu? Pini rong rupa aja mereka yang dengar long pen. Inut gardener mate mirror kacia bangpu. Jeremia tarupen cihut cipu dalam jir arjuk lang tanglo. Hut bang lagi hun mili kropi. Nang letum jai mekar julong bom lagi akaswani dipu pen. Jai meke pacitak pun bom lagi FM banner long pen megahertz. Paru sira tok bora sirkep. Lapanan pada nang letum labang so jai mek. News on air app lapen res app along panta arjulong ikje. Radio karju kaching honarat. Tang te adun thu pinia saram the arjuk sina. Pinia saram the lake. Chepatar lam ke joy, piso hangnak, hor ke joy. Mate akam kepling play apansi. Akam kepling play apansi kipudam. Lam the keman, jirpuang bong tami. Chipatar mi adeng tami. Jume junu alam. Chipu chithanpo ingnek soy soy alam apansi. Chipatar alam pulo. Lason alam ke ning che oji adim tavi. Alam an chodji akam ke klem kli. Lasilam. কে জয় পুকক লাসন সে পিসো কে হ্যাঙা ফান পুনন লাসন সে পিসো কে হ্যাঙা ফান পু পানংলে পিসুলংলে দেড় লোতে লাকে হর কে জয় মান দেড লাসি কেপাং বারডাম আলাম থে লাসি সারপালাম থেল চেপাতার লাম কে জয় পিসো হ্যাংনাক হর কে জয় মাতে আকাম কেপ্লেং প্রিয়া ফান পিনিয়া সারাম থেকে লাপান ইকবেলো

0: lapun apa orang itu? Pini kar bilun barim kerot ke parjuang dengelong pen. Chondro sing kru pen kilun. Bong ke pelangalun arjuk long tanglo. Lasi pini ke apa ta cok ikteng lo apot si. Kar bilun barim kerot ke parjuang dengel apa ansi kerot kang ton deklo. Nali tum jai me kar jilong bom lake akaswani dipu pen.
1: বিচারো নহয় তার সকলো সুকলমে হয়ে যায়
2: কালি তার ব্যাংক অ্যাকাউন্টত 15,000 টাকার ফ্রড হল জানানে
1: পিছে তার তো কোনো টেনশনে নাই সোয়া না
3: টেনশন কিয় মোর একো ভুল নাছিল তথাপি ফ্রড হলত মই ততালিকে ব্যাংকক জনাই দিলু আর বি আই কয় যদি আপনার অ্যাকাউন্টের পর কোনোবাই চলনারপূর্বক পয়সা উলিয়ায় তেন্তে যিমান সোনকালে সম্ভব ব্যাংকক জনাব তিনি দিনের ভিতর জনালে একো লোকসান নহয় যিমানে দেরি করব সিমানেই বেশি লোকসান হব আপনার ব্যাংক অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড আর ওটিপি কাকু নজনাব আর বি আই কয় জানিল সতর্ক হোক

सन्सिता मे दो जेसेमेत लापुसन के फोल के रिसुए जंग मते युद्ध तुमंग बोंगसी के ओंगदुंग थेगदामलोंग लापेन के सो आरलो आउसो मारातुमसी लापुसन सितामे काचेतोंग के ओंग पुथत चाइल्ड लेबर मते ओसोमारातुमाफान साय कापाक्लेम तय आजहा कातुमाफान इलि थेगदुलोंग बिसार आलाम जेथालोनां कुमारने आउसो मारातुमाफान आनाम पेन पुपाथेसी কোনাটনে হোটেল সো কুলাত সো আনপার্টা কাপ্রেক কাপ্রেক আকাংদাত আসাই কেক্লেম আলং পুসিতামে কেপাক্লেম তয় উন এরেম আসাই পুসিতামে কে তয় আবাং ফু আতুম আমেথাং আসাই চুনবিন আন্তামে পু কামাথা পেন কেপাক্লেম বর ই লাপুসন্তা থেকদামলং লাপেন কোমাটনে আও সোমারাতুম কিদুক দেড় আজক আপি আপো কাবিয়া যক কিদুক দেড় পোয়াই ফিট সিতামে কেচারলি আহিন কেবা ফ্রাং দুঞ্জি আকেমাং কে দো আজক কেচারলি আমেন পেন বাঙাইহেম কে দুদুন লাপুসন কে কাইকে সিতামে ইলি থেগলং বন্তা কাচুবি পনাতুম আজাহা কাতুম আকাপ্রেক কিলিত পার সাই কাপাক্লেম তয় কাচেনেক হলো কেচক কে থেং সোয়ারলো সোমারতুম ফান মেকলাং নো নোলাং নো আসাই পুসিতামে পেনাং আন অসোমারাতুম কিসুং ফোনাংলো পুথত ফোর্স বেগিং মাতে চুরুং চোরে কাসাই পুসিতামে কেপাক্লেম্বর ই লাপুসন্তা থেগলং আজাহা কাচুরুং চোরেক আতুমকে আমেথাং আনিং কেহাং পেন লাপুসন কালি তাদো লাপেন আরিয়া কেং হেনু নিপিন পুসিতামে কাপ্রেক সাইলাংনো কেক্লেম আতুম কাফালাং নবর ই পেন আতয়তে কেক্লেম নাং লাপুসন্তা কেথেদুং আসিটি আলংকে লাপুসন পেনলক আমেথাং আলে এফান কেক্লেম আতুমতা দো পুথত রিমুভাল অফ অর্গানস ফর ইলিগেল অর্গান ট্রেড লবাংস পুথাক মাসাব সুজে থান লন ইলিতুম আপর অপর পেন ফাংকদং মতে মুনিত কেনে পনপু আলাম রং রূপ আতক আনুমালম পেনাং আনচেথাং লাপেন লাপুসন কেক্লেম ওয়েক আতুম পুসিতামে আহক পেট পেনতা দো লাপুসন মুনিত কেরেং কেনে আতুম লাতুম পুসিতামে আনুত কাপ্রে গাফান লামচাক কাচিপি মেক কুমারনে আতুমকে মুনিত আ অক আলং কেদো আংথিন আংফর আমেক আনু লাপেন কুমারনে আতুমকে টাঙ্কা পেন কেপালার জি আফান লাপুসন আসাই লাংনু কেক্লেম আতুম পুসিতামে দো লাপুসন কে দো কগাজক রং রূপ আরলো কে দো আতুম পেনাং কিসুং চেতং নাংলো লাপেনথু কুমারনে আতুম ওরেং আসাই কেলং জি আফান পু আমেন পেন আলার কাপ্রেক আসাই আনাম আবে পিন পেন কেপাক্লেম তৈবর ই লাপুসন তা আজাহা কামুনি দাতুম কাচমাথা দো আমোদ পিয়ালাম জং সি লিতুম চেথান জং দাম পুলতে ট্রেফিকিং ইন পার্সনস পুকে মুনিত রেং আক আক আফান কে জ্বর কে নাম আরন রে পেন এলং আদিম পেন আকা প্রেক আদিম কেপাদাম তয় মুনিত আফান আরন রে পেন কে খাং সাই উন এরেম আসন পাকলেম্বর ই মুনিত কেনে পন লাসনসি আসন আসন মুনিত হিজানাং বং আদুকাং হয় লাহাই হুই আসাই লাংনো আফানসি ট্রেফিকিং ইন পার্সনস পু জং দামলো তাংতে নন কপুসন সি কাচেরে মেক নং জিমা লাসিতামে এসন সনি চেথানল নং বি এভার অফ ফেক জব অফার্স কমন্টুনি কে বোরাই আসায় আকে জয় পেন একাতেরওয়া লাপুসন্তা দোতাহাই টাঙ্কা একাতেরওয়া লাপুসন্তা দোতাহাই বন্তা ইলি আঙ্কুর আফলং আলাম চিনি পামে আবে পুলোতে কাচেরে দুন দো নংজি ইলিফান মুয়াফি কে আলার পেনসি বাং আলে নংচু এনপো পুথত চেক ট্রেভেল এন্ড এমপ্লয়মেন্ট ডকুমেন্টস আকেনাং সত আসন কাবে হুট নাংলি কাচিনি নেমুনে রাতুমাফান মেথাং পার্সোনাল ডকুমেন্টস আমোখা পিনাং নে ননাকাইকে ফোন অলংসি আজাদ আসন্তা জয়কে আফান পুরা কাচিবি কে অং লাসে উন আন কে ফোন পুসিতামে নাংলি পেন অনুত কাপ্রেক আফান পাওয়লং নে দাসি আকেমে লাপেন উন আন কে কাচিনি নেয়াতুমাফান কে পিপে দেট মাতে লোলে দাসি আকেমে পুথত প্রমোট এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস কাইকেতা থেকমুচত চিনিমুচত আতুম চেথান চেপারে মতে চেরকটক আসাই দেং সিয়াকেমে জেসেমেট কে লা আর্টা কিজম আতুম আফান কাইকেতা থান পাচিনি নাংজি লাপেন আর্টা কিজম আতুম পুসিতামে আকেথে আকেথেক আতুম কেমেসেন কেথান আনকে কাইকে সিতামে আর্জু নাংজি পুথত ইউজ সেফ মাইগ্রেশন চ্যানেলস নাংলি সাই কাচং দাত দাম মাতাংতে কিজুই দাম আহুত পুসিতামে ইলিগেল মতে আরন কিচক চে কেদাম কাংহু লাপুসন কাইকে তা আবেদেট নাংজি আরন চক লিম পেনসি আজাদ আসাই মতে আজাদ আসন তা ক্লেম নাংপো পুথত রিপোর্ট সাসপিসিয়াস একটিভিটিস নাংলি জংসি কমেন্টুনে কিচক চে আবেপিন পুসিতামে বাং নাংকে পাসুং আসন দো পুলোতে প্রাবজিন

0: lapon apornang litu hindi lamar janalun kirot ke parjung teng longpen ason sonalun arjug lang tanglu lasi pini ki apor ta chogi tanglu apotsi hindi lamar janalun kirot ke parjung teng kila ponsi kirot kang toneglu nangli tum jai mekar jilong bom lake akaswani dipupen tangte non studio ghori por phai trokra minute plike bra pho pleng jirang ranglo lasi guwahati pen ke pachetak hondhiar ansilik baturi arjug sinang
1: বিজুলি যোজনা তারপর যেতিয়া এজন এজন করে সকলোরে বিজুলি বিল শূন্য আহিবলে ধরিলে তেতিয়া কলে এতিয়া লগাই দিও তেন্তে
2: পি এম সূর্যঘর মুক্ত বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জীয়ন করক pmsuryaghar.gov.in

হৃদয় কার্যু কচিং হনারাত নালে তুমজায় মে কার্যু লম্বম লাকে আকাশবাণী দীপুবেন ইসন কেনাং সৎকে পাচিনিয় লমজের আর্যু থা পলিথিন না পেন প্লাস্টিক হরমু কে এন পেন চেপা হেলু নাংজে পলিথিন না পেন প্লাস্টিক হরমু কাছে পারে দেং আজয়নে তোমন তিপ্রিন দং চান লাপেন লাং বি আন তা চেহু এটল পলিথিন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরাই আলং ওয়াঠাপ থে দেনরা এলং আদিম হেলি ঘুদ্রা হালা দাকসি ওয়াডাম ইগনাংজি কালিতে মে থর্ডো চিকেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কাছে পারি দেং পেন এ অক এ প্রাণফান্তা হেনু আথে কেলা বাংস হরমু পেন আসন সন আকিসো লাপেন ক্যান্সার আকিসো তা চলং থেক গ্লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চিপারি দেং দে দেছি আকিমে কেনাংসত কেপা চিনিয়ে লামজিরকে লাপানে চলল লাকে আকাশবাণী দীপু তাংতে জয়মে কাং কুপনা দুন্থু দেত লং রি কচিং হনালুন আর যুগ সিনাং পিনিল বংস জয় মেগাং দেং লং পেন কেচেং সিয়ালুন লাকে চন্দ্রকান্ত তেরাং লাপেন আলাংলি রিসাং হতুম পেন কিলুন আলুন লামথে থোরনন কাচে সঙ্গাং দি পুরা বংস হলুন লবাংস হলুন কে টক লাপেন আতে অটকি পিছিতামে চন্দ্রকান্ত তেরাং ততাংতে আর যুগ সিনাং লবাংস হলুন

লাপন পড়ে লিতু দেত লং রিগে চিং হনালু কেরত কে পার জুয়ং দেং এলং পেন আচন সনালু আর জুগ লং থাকলু লাসি পিনি কে আপর চক ইক থাকলু অপছি দেত লং রিগে চিং হনালু কেরত কে পার জুয়ং দেং কে লাপানসি কেরত কাং তনেগলু নাংলে তুম জাইমে কার জুলং বম লাকে আকাশবাণী ডিফু পেন আদুন্থু আসামিস অ্যালবামালু আর জুগসিনা পিনি আসামিস আলুন কেরত কপারজু লাবাং সজামে কং তেঙে লংপেন কে চেংসি আলুন লাকে জুবিন গার্ডপেন কেলুন আলুন আলামথে আখা কে দিয়া পুলাবাং সলুন লাবাং সলুন কে তকলপেন আতে অটকে পিজি থামে জুবিন গার্ড ততাংতে আর্জুক সিনাং

তাংদে জাইমে কেল আদুন থুল না জুকসে জুবিনগড় পেন কেলুন আলুন লামথে লাহে লাহে পুলা বাংসলুন লা বাংসলনকে তকলা প্যানাতে অটকি পিছে থামে পুরান ত তাংতে আর্জুক সিনাং

0: mana kai horjun ve lo ington ko
1: Ito kong
0: ni ni thom ington ko jo
1: tak manta ko
0: la so ang thekla tanang cheman ta hailo ta mane brain na bang yalang hala hala high pensi e o hala bang so a a hor ka buddu ka besi lam han control thi blo made
1: a hok
0: kon hala ka chi kaglo yo hala pen ta jo la so chi kagun ni la pen ko kapre kapre dolang mane nona son pene sugar ke kom puno in ti e ke kom ke bat punon jo ni tum hala hai ke metabolic pul hem jo hala hai pen ta la bang so ke so che man ta the
1: ante la bang so a type ta ka pre ka pre do ma
0: kala kala la ke do ni ri tum a pinia ni non amat ni tum guidelines ba ni tum lo ke long a teng pene pulo tang te first la simple ni ri tum jo ke pen bhag dam lo pulo tang te focal mate e long way da dim mate generalized bolo tang de lake ang kang thepi lo
1: ang kang pi lo
0: ang kang bang thepi ang kang pi lo brain a puthak lo he mane focal mane konane brain long na ne long way da dim a long so pen sin la bang so spark na ga ching da pen si ki long i hala le focal bolo mate generalized potum ke la bang so ang dang brain long ang dang thiu la si la la tum long ta mane hala ang the ga bang break jam de ti la pulo jo লাসি মানে ফর নিতো ফকেল বলো তাংতে মানে তুমকে সাপোজ জো ধরি লক আরি সি ক্লেমি হিকচ মানে তুমকে আই আদি সি ক্লেমি হিকচ রপাক জো লাসি হালাকে ফকেল বলো জেনারেলাইজ পো তুমো বাংকে আজাগা তুমো বাংকে আ সেন্স অফ দ্যাট মেন মেন মাহু দেরা পাক
1: কল
0: আকো মলম সো ফিচে বাং তুলো সিটা আলাং চিচিনি নে কপি কোসন চিমান দে লনে কপি চিমান দে নে লাং চিচিনি নে কমানে তুমকে আরি ইয়কেং চিভুং হেট হেট হেট হেট পো আহো সাবে দে হালাকে জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার তার মানে লাতুমকে মেন মেন কে লং বাং চিচিনি দন দিল সেটা ক্র্যাপ হিট পো আর ইয়ে কেং চিবুং পো ইং টাং হেট পো টাং হেট পো আসো একদম আর দিয়ে না চে কর ফ্লুট ফ্লুট পাঙ্গি মালম সোলো তাং তে আচে থে ওয়াং ফুন ফুন ফুন পো হোস অবে পো মালম সো ফিল হোস ওয়াং দে লং দে নাং মাং হুবং কপি চহ দে ল
1: আতে লাসন হুল লাগবে মেন ক্লিপ পুগো হুদ সন লামো পেন রং থান লো আদে চে কর হেত তাহ পিনি থান আ সেন্স অই পিনো তাহ আ ফির জে থেকতে পিনো পুতো তে লাসু হুতা আপরান লাজ মে তে থেক মা
0: থেক থেক থেক লাকে দা আপরান গে দাম ইয়া আ কারণ দো আ জাগা তুমি ভাঙ্গে কো পিলো ইলি তুম তে বক্তে রাই কি থেক লং কি দো তুম কো মানে তুমি ভাঙ্গে লাং সি পিদন রং পাগি লাং ডুঙ্গুন থা
1: ও
0: আং হুল বিদুন লাং পাজুন লাং দুং থা পু পাগি আতি মহাল সুর কে পিল আমুনি বাং এ সেন্স মাসি মে পমি গ লিমাতি নাং হ সুর কে লাং হুল লং লে দুং দা লাং কো নাসি কি জয় পো
1: কলাং
0: লো পো লা জয়
1: জাং দে লোকে
0: চিনি দাং দে লোকে লাং দুং লো দাং দে লোকে জয় পো কো না লগে দাম পো হা আং ফর লং সি দাম জিবো আং ফর লং দাম জিবো লগে আছে ঠিক আছে বেং লং কে তো মন দাম লং লে দে পো আকো এ সন বাং কে হালা লসু কা চার দা গা চি বুং হালা ব্রেন আ ফুতার লো ফন লা আন কা হি জুগ জি লা আন ইনজুরি কি দু জি হালা পেন দা আপনান দাম জি তা হাই
1: ও
0: লাসি মানে সিজার বলতাং দে এপিলেপসি কে লং কোবাঙ্কে
1: ফিরি
0: তুমি মে লাগে এসন নদে সিটা আকু কমানে জংসি নন এ নানে বিল্ডিং লং কাম ক্লেম হুচি পুরদু নাংক্লো ফিল লতাং দে কমানে তুঙ্গে গাড়ি সলাই বম
1: চি
0: পুরদু জু লাসি বা মানে তুঙ্গে মেয়ে দুম তহ চারটা বট বটে মানে তুঙ্গে লাং পুখুরি লং অকে তুর দাম হাদাম মাছি পুরদু তহ জু লাসি তামানে হাল হাই প্যান কাট
1: আতে লাবাংসু আকিসু ইলি তুম কাচিনি জি আং থেক লং জি মা
0: কালাং লাসি পেনাং আনা তুম লং বাঙ্গে পাইল তুম মানে পিলো মিস দুন দে টি সি কে অং আথিমা পামুন নি নাং থানু মতে দি ইলি তুম নন কমন মুনি রে তুম হানান কে কাচিনি থেক লর কে জে লাসো লা বাংসো মুনি আর রিক্লেম হি হিক মতে চিবুং একদম আর ইয়া বাং চিবুং রে লরি কেং চিবুং রে ল আ হো সাবে দে ল আ দে চে কর রে ল হালা ল তং নে সিজর ল পু বাঙ্গে লাগে পেনান দুম কাদু বেদা চিনি ল বাই এপিলেপসি ল পু চিনি ল সিতা লাদা কাচিনিং দলাং কে এপিলেপসি কি লা চট কালি কমান নি তুম কে পামুন নে পু সোন ডাক থাকসি স্কুল লং তামে টিচার লং লোথান বম মাংহুদুন বং ইটির কে মাংহুদুন দে কপি লনে হালাসু মাংগে টিচার মাংসি নোটিস পো যে ওই লাসু সু কপি সি এটেনশন আমি দেলো লাগে
1: কেলাং প্রজেক্ট
0: প্রজেক্ট কপি বসি লা নাং এটেনশন দুন দে দেল আকু হা আউট পেন হুদ মাংকে একদম মানে চিংচা বরে রপাক
1: ওই
0: হালা তাই সন
1: হুম
0: মানে তুমকে আংহু লং আজা রবি পিনা হে জি মাই নাক মাক
1: হে জি মাই তাই
0: সন মানে তুমা বাংকে এ আরি সি ক্লেম হি খিক জজি
1: হুম
0: জো মানে তোমাকে মেন মেন ক্রেপিট তা থাং না চিবুং গা চিবুং আবেল লাসি তমানে হাল হাই তা আং ঠেকলো হাল হাই তা ইসি সিজার পু আং ঠেকলো লাসি পেনানা তুমকে টিচার তুম তা ডাক আরুল দু সুমার তুমান লাং লাং পাং ঠেক মেন হেদি আবাং পেরেন্টস মান থানপো যে নাং সুপ মারকে বা নাং সুপু নাং সুপি।

0: ye jo school long la son son ti doctor han pa klang ning bo la
1: Hmm,
0: son ta ni tum ke long do
1: kalang
0: lo
1: kalang
0: na
1: kalang.
0: son pen ta la pu jo
1: Ante dinosaur se klem pen tap kilang patini thegi ma.
0: kalang athema la ke kenang sot athema epilepsy mate klibup mate seizure la ke isi ang thek chot ma ti la ke
1: Kala.
0: Akiso binong la ke kaprek
1: Kupilone ke.
0: Kupilone ke la ke lasi la kapachiman me der mana treatment le kaprek hala kupie potsi kilong ima hala kiri dem nang ta ke nang sot ke
1: ahok
0: lasi la ke diagnosis mate investigation ke nang sot lasi first ke hubida do polotang te MRI bang nang ji CT scan pen lok e pan tini one mane tumor simo do pona ka suspect ka mang ka hala ke tum claim me CT scan pen ta si ta MRI han lo ke me nai lo number isi number hini mang ke EEG bo hala EEG mang ke like electroencephalogram tamane la bang ke brain lo hala ECG hard apan le current pang subscribe pen ka detect ason si la ta phu tar log long along along electrode pa bon kra isi la ta hala ECG pe parason si tracing bo tamane tak pen idea long po je brain long kolo so area long pen si nang kang bom ma kolo dak si la mang so sininga me kang der ge do ma hala EEG pen tini bo anke next mang ke hala MRI hur mang ke je o brain long la dakhen lo
1: kala
0: dei la son lo polo tang te je itu treatment piun ma piun e ma khalas ho bangta ang thek long nam po la pen an par ke pamoni nang thanu mati akos pen ateng lo jena ni ka suspect ateng lo je lage phui so pen eta do ko pot and te lage infection align ta matha dam nang po e lage hor gi jin do ko pulo tang de to hala phanda itu matha dam nang ko po jola si hala a patient a profile mate amuni phan ke lang pe la ni si investigation ka prek asona son nang bom po lage
1: ate doctor ke hai labang so kisu কি পাম ইডেট উন্নত কিছু মালা
0: লাসি পামু ইনভেস্টিগেশন পলাম ইতু আছে থান গে লাহেন ইনভেস্টিগেশন মাঙা কে নাং সট গে লাহেন যে ইতু মালাং ভন পাম ইডেট উনজি মা উন এ মা লামাং জে পা লাসি হালা কুপিয়া কারণ সি কি লং ইমা হালা রিদাম নাং পো
1: কালা
0: দে নন আসন এই ইনফেকশন চট পো তাং ইনফেকশন নাং মিলো তাং দে ব্রেন ফান দা ডিমেজ ও ই পো তাং দে মাং লাগে রিপেয়ার ডেট পো মোরন ফিলং লিলো কমানে কি হর কিছু না জনে চল বা ড্রাগস কিছু জনে চল তাং লা ড্রাগস ইরি উন্দে লপ লতাং দে মফি নাং লং লেল ল তুমকে জেনে কা মানে তুমকে নন লমকে আলা এ জংসি ব্রেন টিউমার পল তাং দে সিতা ব্রেন টিউমার আ তুমাং হে লা হেলো জে এলে তুম ব্রেন টিউমার আপন গে রেডিও থেরাপি পুনন বা কেমোথেরাপি পেন পুনন বা সার্জারি পেন পুনন আহর মুকে হেক জক পতে মা সিতা ব্রেন আপন কে কাপা ক্রেং দ কক পমতে লাসি হালা তুমকে নাং ভিয়ার পো দ ওয়াই নাং ভিয়ার পো লা তুমাং কে
1: আ ডক্টর কে হাই নন আপন কে La pusona munit men men rat ang no taho rat kiching room nong taho armudu olo taho men men clip book taho men men crep book taho pulutang te penangana tumke pupu e chire tu nang ji e lagbagi nang ji unde ji henten pusi ke matha de ti sitame kupi lo ke claim nang ji lapang soto war ke ante
0: kala epilepsy bate seizure lage kachi un pu ke so ke kalilo lamang ke la si komane bang phu jongsi la son kachiman e thengno thegon nong lok pulutang te কেচিং তুমি ক্লেম নেই কে কপিল আমি ফান পাপার রেপ দু নামপো কাপার সেট সে অদুন হেট নামপো পাপার সেট দু নামপো লাপেন
1: কাপার সেট আর
0: তামে আর বি তামে আর এ নাম তামে আর বি তামে পাপার সেট দু নামপো লাপেন আর দুজন সে ফেন তো মন জাব দু উন পোলো তাংতে মেসেন লাপেন হালা আর দে চে করফল না পো লতা পেনে সামুস তো পেনে থেং পি আছে তো লাসন গালি
1: ও
0: পে তা একদম মানে অর্থাৎ হয় হয় পে তা অমুচর আসন সি লা আসু আর ডাকালং উনতে জগ দু নাম
1: জগ দু নাম
0: লতা হাপা জয় ঠুলে না লতা অদুন দিন নাম পোহে লান পাংকে আব্দুল লং নাম পো আনপারকে এলা পাপারে আব্দুল নাম পো আথেমা উন আনকে বাং আমি থাং মালম সো ফিল তং আকো হোস্টে বাং থুপো সেটা পেনা আনা তুঙ্গে হা স্যান্ডেল সে পাং নিম দুঞ্জি পেনা তুঙ্গে হা লাং কেং ও পাং নিম কেং অফ সে ফ্লক পো কেং ও সে পাং নিম দুঞ্জি কাম আবেলো লাগে নিলিয়ে তেং দে লাহাই ল্যাঙ্গুয়েজ হইলো লাহাই কে থেমনি ফানলা পাপার সেট লো পোলো তাং দে আলা কাপার সেট আর রেন মাঙ্গেল হ্যালো যে পাংথাই সাব লো বুতাং দে লা আং ক্রয় আং থিয়ে মুখা আং ফর লং কি জয় পন লং লক ই আং রিং দু আলা কে চান্স দু পং মো কো চি থি বাং প্রবলেম দু লে পো লা পেন পার সেট লো পোলো তাং দে লা সো প্রবলেম মা কম চেট পো লা পেন আন গে তো মন কি পি দুন লো কে নাং সট কে
1: আন্তে লা বাং সো পোর কোয়ান নু জিলা
0: এ লা কে হালা আ কে সো লিং লো মানে কাং দাং আ লিং লো লা কে জংসি আং দাং ব্রেন লং আং দাং থেপি থে তান পলো তাং দেলকে পেন আন তুমকে একদম কন্টিনিউ লাগে নালো সিনি লাগে চিবুং লত হাইলা
1: ও
0: লাগে সিতা আং দাং থে ও এ পুপিনে পো তুম বাংকে লাগে ধরি লক 5 মিনিট
1: ও

0: nit po trogang ba ta ko chi
1: ala so ke kai ting ka yamang chi
0: ko kai ting son chi bang tu jibo ala so bang
1: ande doctor ke hai la bang so ki su e don a hem o su ba e don ba hem a muni da bang long lo pulang te halang tu ma phan kachire nang ji lapen ke hala apia po ta me patang te adona rap ta me matang te akorti murti ta me alang tum pen ek do kachira nang ji ki lana nang ji ko puson na
0: kalang lo komane bang phu ban jong si tum epilepsy pu level tang lo lo tang te the epilepsy mane la mang so kisu ke ti long to bomb ta hai
1: oh
0: to kis ang deng lo mate di
1: kala
0: la si la so no tuma bang ke hala kisu bang vega bang ke ka chire ning asom do me adu dam de de nang ji lang adu pukhuri to mana son ring adu no bene lang hut to bene
1: la so la su chire nang ji la su dam a the ku pilo
0: athema jong si lang lang long non son lang jong si lang ka ching lu dam pukhuri long ba oke tur dam tho hadang mang chipur dur polotang de lage ko pula
1: oh
0: lang si joy krak krak de po
1: hoklo hoklo
0: non son mi dung polotang de mi ro klok de lage enke arlo su tum son son polotang de hari chi e bang phupin ni polotang de lage mi tu nu rur de po mati hala penta lo ko mane alang jong si gari e veg bang polotang de lata lan lo gari da pa veg long le de nang po la son tum ban ke la pen alang jong si mistri e kam e claim tho bene building ceiling ka me claim den polotang de lata alang un de claim le de nang po thema muhadak chi purdut polotang de
1: hala kala
0: la si hala hema tuma bangke la hai lo kilang do nang po
1: la bang so kilang pa thengun bom kilang chari den bom tiklo
0: tonon ding nang po ko nasi ke dam ma ko son ko pin ma badha dun bom nang po hen ten nang po
1: ante la bang so ki so ku pilo bata si long lo putang ti si pur verji ma matang te pura si pa meder lo putang te mo akai ar zonta bilo ma
0: ne hala pomo chethana son si hedi kopia karon ma hala mang si kenang son kiri dam nang kenang son do si hala ajha ka tumang ke karon avi pin brain mri da claim lo normal la si laha tumhana bang ke genetic po genetic mane hem bang si long ka che pho e ogi ka che pho ben ke long tum da to la si la son tum ban ke e brain long mri claim me jare da rita libe da jada long am dilo la tum ban ke si la son tum mang ke medicine chover nang kok
1: ahoklo ante doctor ke hai lapang so kisu ki ang thun awe apu pen asu asu pen ako asu la puson ang thun achambru so son do ma
0: ko la han la he pamuni na thana son hedi tamane genetic pulo la si genetic cost do pinana tum ke ni tum la sona theklong lo je api apu long ke ave sita ha phu phi tum long mang ge do jo la son da do la si mane hembang si la mang so a oga vi ga chi phu pen ta hedi la mang so kisu long thek
1: ante non sona lamang ji thanda me kachipur hodu bangke laso kisu ke rongo jusi ki ong e town city jusi ki ong pu labang so lam ke thanda we pala pen kelang du nang ji kachire du nang ji ta hala town long ko son si kachire du nang ji ma rong ru bang kang long si labang so kisu du long lu putang te hala ko son si kachire du nang ji ma labang so lamang sap to thaji ma
0: e siver lo lake rong long le puta rong long tu manse lake ki unchot puta velo town tu manse ki unchot puta galilo আকো আর তাকে জুম হেক ফান্ডেড গেলিলো আর তাকে অঙ্গ তুমি দেলো কাতো কবিতা লং এলো লাপেন হালা কে ক্লেম নিং আবার সাইতা হালা ইমিডিয়েট মানে টং সেকট কে ক্লেম নিং গেলে রং তুম লং নন তাও না তুম লং নন ইসি বেল হালা পাবো নি পোসন সে ইমিডিয়েট কে এলাম ফানুন আনকে পাপার সেট দুনাং পো লাপেন লাং গি টুং নুন দে নাম পোলা সুহুদকে হালা সন হুদ বাঙে উন্দে তমন বাংলে পি দুনাং পো তো মনকে জাবন পে জাবন পো হালা আদি বাচে কর লং লে দে নাং পো
1: নন আদু সি আলাম বাং বিনিল তুম কাচিং কি লং লা এপিলেপসি মতে ক্লিবু গা কিসু আলাম কো থা কিচিং নানি কে লিলে দোলাং না লে লা বাং সো আলাম থান সন তে রার তুম আনো সি চি নি জি জয় মু জি পু না থান জি মা
0: লাল নিলি পু দাইম পু বাং কে এপিলেপসি আ কিসু লা কে এ নন নি লং লগ লো পট নি দুং ই দু বাং দা চি উন দে না পু আ কিসু কে কালি লো লাপেন নিলি তুম বাং কে কপি এ পট মা কাপাং থেক বাং কে না সট কপি পট সি আলাং কে লং ই লং মা পাং থেক দে দা ফিট লাগে মেডিসিন কে আলাং ফান পি নেই বুঝি দা কোয়ান সি পি নাং পোমা বা লাগে মেডিসিন চোবের নাং পো বাংলো মা মাতে পেন অপারেশন পেন আবার সাইডো মা আথে মানন কে রোবোটিক সার্জারি পুতা দো রোবোটিক সার্জারি দা নাং লি তাংলো কোনা নে ব্রেন লং ইয়ং সি কোনা নে আ স্পট দো কক পেন হালা ফান কে হেক নেই দো হেন টেন দো ব্লা দাং নে ফ্লাগ ডাক ডাক নিয়া কাম হবে বাং রোবোটিক সার্জারি পেন দা গে ক্লেম আবার সাইডো জলাসি লাহায় বাং গেলি তুম চিনি দুনসি
1: মে পিকলো ডক্টর রাখে হাই সনসুরিয়া সাই চি জিপিকান কোকসিলা দাগ স্টুডিওর লোকে বাং লাপেন আপর তিং পেন লাপেন কি জয় কে পেন লাপেন কি চিনি ডাক পেন রাধা ফান এথি থিনি বেসি তামে এ তুম কাচিং কি কাচিং ওয়াই পেন লা এপিলেপসি মতে লা ক্লিবুক আকি সো পুঠা কাচিং ওয়াই পেন কে কারজু পেন পেনাং আল আলি লং পু সি নিং মাথালো সামে আপর সি ফানিং হং দেলো এ তুম কাচিং কি কাচি থানালাম কে পিন লাপানি তলনা কার্ডম
0: কার্ডম

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লক পাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং

Arni se arni alangli arlenge the atumpen karbia khe pharmano phan isi pinpura allo selamlo la so phi labang so kinang sot a pinpura allo assam a governor ari deng pajir damlo bonta kapajir dampen ajatang thekta klangkle de rason mandelo la so jok alangli tum isi socio political organization senglo alangli tum mathalo la son asong seng se pulote ইলেতুম আখে গেরাই কমজি আফান আকিসুং দোজিপু মাথাসি আলাংলিতুম চিংরুম থুলো আকে ম্যাংক পাচুন জি আফান হালাবাং সহুত সাই দেংল ফারুক্রেসের ক্যাবরা প্লিকেপ আনিংকান কাঁথাল গুড়ি নগাং আলং রাত চিংরুম আমে পাডলো হালাস মে আহুত কার্বি আখে আলং তা সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন সেং নং জিপুসি রাত আহং জাই আলং পেকলাংল লাসন আসাই দেং দে পুলুতে ইলিতুম আকে ম্যাং আসাই চুনুন এদে জি পুসি লামথে জাইল লাসো আফি কার্বি আখে ফারমান ফান কার্বি আদরবার পো আমেন ইয়ারসি সেংল কার্বি আদরবার হেনল কার্বি আখে আংবং কে চেং সি আসংল লাসো আসং অলং স্যামসন সিং ইং টি আফান কং চুনবাং আর পুসি পেকল লাপেন সারসিং তেরন আফান কে মে ফু আর পুসি পেকল আলাংলিতুম কার্বি আখে কিসুং কি দুঃখপেন কে পাজক জি আফান আলাংলিতুম সাই ক্লেমপং চেংল পেনাং আনাচিক্লো ফি আসাম গভর্নর কার্বি আংলং আলং না হুমরিল লাসো হুদ মোহন জি চুয়া লুম্বাজং আহাওয়ার আলং সি ওয়াংল হালাবাংসো আহুদ খরসিং তেরাংকে এম এল এ আর পুসি ক্লেমবং লাসো নাপর কে মে কেলং আহুদ পুথত আসাম গভর্নর আরিদেং পিনপুর আলো পাজিয়ার দুঞ্চুল লাবাংসো পিনপুর আলো আলং কার্বি আখে এফান আকেরা পিনাং জি লাপেন কাচিং থুরা হিনা না সিতামে আকেরা পিনাং জি পুহাই হুই চুনিং রি দুল আসাম গভর্নর প্রেকজাম হাওয়ার আলং কাহুমরিদাম উনাহুদ স্যামসন সিং ইং টি সার সিং তেরন লাপেন সং বে আতুম কার্বি আখে আফান আজাদ বিদিপেন আকেরাব লং নাং জি পুরা আফি ফি দুন ক্রিল লাসো আফি আসাম গভর্নর পেন কাচিং কিদুঞ্জি আফান তা বর ইল লাপেন স্যামসন সিং ইং টি ইনুদ লোথেক শেয়ার লাপেন ইংলিশ আলাম কানিং জে চক ডাক আবাং ফু আসাম গভর্নর পেন আপর কে মিলং সি আলাংলি কার্বি আখে কিসুং আকে দুক আপুথা ক্লার ডাক পেন থানদুনল কার্বি আখে ফারমান রাত আসাই কে ক্লেম জি আফান পুরা ফারুক্রেসির ক্যাবরা প্লি ক্যাবরাই সি আনিং কান স্কুল সাব ইন্সপেক্টর আর পু পেন চেথান পেটল লাসো আর পু পেন কাছে ও থেকে কার্বি আখে ফান মতে রাত আসাই কে ক্লেম বম আহুত আপর টিকুক দে তিতি পুরা কার্বি আখে ফারমান কার্জাব থিপ জি আফান সি বাংসো আর পু পেন চে ও বুবল লাসো আফি আলংলি কার্বি আখে আলংরি কাপাচেলার জি আফান সাং সে পিন পেন সাই ক্লেমল লাপেনান পাটা হালাবাংসো আহুত কার্বি আখে তুম রাকি আহরমু কিরিম আফাই ডোপিক লাসো জক চিংথুর ঠেকঠে দেট লোপুরা রাকি আহরমু কিরিম পেন কাপাচিং রাই জি আফানটা আলংলি বর ইল টকলাঙাহি ননাত কাপা প্রাংডুন জি আফান বর ইনাং জি পুসি রাত আমে তিন আলং তা থান পারিল ফারুক্রেসির ক্যাবরা প্লি ক্যাবরা সি আনিং কান পেন কাছে সংবাং বোম সি ফারুক্রেসির ক্যাবরা প্লি ক্যাবরা ট্রক সি আনিং কান আরু আছে ক্লোনি ফাই সি আর্নি কার্বি আদরবার আহিন পেন পুথত পিনপুরা লো কাপা জিয়ার দামজি আফান বার থুলো লাবাংসো পিনপুরা লো অলংকে টক কে লাপুহেন ল ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে ইন্ডিয়ান আরো নাটাং আলং ইংলং আসো তুম আফানটা লাংপনাং জি লাপেন কাপাচিং থুর জি আফান আকেরা পিনাং জি পুহে হুই পিনপুরা লো অলং পেকলাং দুন ল কার্বি আখে আফান আলংলিতুম দোদেসং সে পিনপেন খরসিং তেরং আকে রাপেন শিলং লাপেন দেলহি আলং আপাটাই বাটাই পিনপুর আলো পাজিয়ার দামল ফারুক্রেসির ক্যাবরা প্লি ক্যাবরা টক্সি আনিংকান আরু আচিকলো নিফাই ক্রেনের ক্যাব আনি কার্বি আদর বারাতুম বরদলয় কুমুতি আফান চেতং দামল লাসো আহুত খরসিং তেরং স্যামসন সিং ইং টি সং বে বেরলং তেরং সয়সয় তেরং চত্র সিং তেরন বংলং তেরং লাপেন সারসিং তেরন আতুম চিতং দুল হালাসো আর্নি হাডা কার্বি আংলং ফান্তা ডিস্ট্রিক্ট নাংজি পুসি আলংলিতুম হাং দুল লাপেন কার্বি আরাত আতুমতা মিঠাং কাচারি লাপেন অটোনমি আজাকং লং নাংজি পুহে হুই পিনপুরা লোপেন পাজিয়ার দুল লাসো চেসং বং বং বোম সি ফারুক্রেসির ক্যাবরা ফ্লি ক্যাবরানের ক্যাব আনিং কান কার্বি আখে আফার মান আফান দেলহি দাম বোম আহুত স্যামসন সিং ইং টি কেশো চলং লক আজক আলংলি বাং জুইল কেশো পেনাজক ফারুক্রেসির ক্যাবরা প্লি ক্যাবরানের ক্যাব আনিং কান থাংথাংাচি ক্লোনি ফাইং কয়রক সি আর্নি স্যামসন সিং ইং টি বাংসো পিয়র থে পেন চে ও কাংল আলাংলি আকে ম্যাং চুন চে আপ্রাং সে আলাংলি আরং চে ওয়াই জুইল বন সিতামে কার্বি আদরবার আলং সাইক্লেম্ব মাতুম সো কার্বি আরাদাতুম আকে ম্যাং কাপাচুন জি আফানপুরা আলাংলিতুম সাই ইংটন তে দেরল ফারুক্রেসির ক্যাবরা ফকেবরাই সি আনিং কান খরসিং তেরাং কার্বি আদরবার আমে

0: আরপু নংমানল ফারুখ্রে সির ক্যাবরা ফোক্যাবরা সি আনিকান ফাই কুনিয়া চিক্লোনি ফাই ক্রেট্রকি আর্নি আনবাংকে ইউনাইটেড মিকির লাপেন নর্থ কাছার হিলস পুনংমানল খরসিং তেরাং মে ফুকেদ বমাহুদ ফারুখ্রে সির ক্যাবরা ফোক্যাবরা হিনি আনিকান আর ক এ চিক্লোনি ফাই ইংকয়রাকে থম আর্নি শিখ শেডুল আতুমাফান ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে ইন্ডিয়ান আরোনা টেংপেন কেচেং সি অটোনোমাস ডিস্ট্রিক্ট নংমানল লাসি রাত আকে মাং কি চুনা পোসি পিনি আর্নি আন্তা রু স্যামসন সিং ইং টি আফান কাইকেতা চিকিমো ওয়ারল আথেমা আলংলি পেনা জকসি কার্বি আখে আফান আনিং পেরুংল লাপেন টকলাং হিনা নাট কাং থো টেকাং আবাং ফুল লাপানসি থি হেক পেন রু স্যামসন সিং ইং টি আকাই আলম আপুথাক থি হেক পেন লামজির চেথানিক চটল
1: লাপনা পড়ং লিতুম রু স্যামসন সিং ইং তি আকাই আলমো আর্জিগ্লং তাংল লবাংসোলামজির কে তকাবাং লংচি মিনহানসে লাপেন কাপড়িয়াবাং ধনঞ্জয় রংপি আজুন্থু লর্ড সুতি আকাই আলমো আর্জিগ সিনা কেথানজিয়াবাং ফান্দার টেরন

pini neli tirimakaya lamu kethanji ebang fandar teron lapen non nili lorjutia kaya lamu si pathiek pen than pachini ikpo tangte lorjutia kaya lamu arjuita ili karbia khai hako ke iricho ave methangaricho kavya jok ahut pen ahut ke karbi khei ki sung ke boy phonanglo seta karbia khai phan হেমফুয়ার নাম নাকা হন থেপিক লাসি খেই কিসুম কে বয় হুলোতে খেই কেরাই কম জিয়া ফান লাপেন জুতাং জুবাত কেরাই কম জিয়া ফান আপর পেন আপর কার্বি এখায়ালং ইনুত পেন ইনুত নক বে মেহাং নাং পাহাচ্ছেল লাসনসি লরচুতিয়া কায় হতা কার্বি আতুম চমাং আখাই পেন পেনাং আন আকিসুং ফোনাংল লাসো হুত কার্বি আখাই কেরাই কম জিয়া ফান কার্বি হামফাং আলং লরচুতি আমহাং নং থেকলো কার্বি আখাই আলং লরচুতিতা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হকপনলো সেতা আলাংলি কে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসন কে কালি আলাংলি কেহাং কাসারলাং আসে থে পিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেতা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামুনি দাতুমাসন আলাংলি আসে কে থে লাপেন আসে কে লেঙাজক জমাং আরন পেন মেথাং কার্বিয়া খে এফান প্রাণময় পাজকল আর্নিসি চমাং আতুম কার্বিয়া রং রন কেবাং জি পালাম কার্বিয়াতুম চিনিমেক এট আজক লরচুতি লাপেন রাত ডেট দো আনাতুম কোসনসি চমাং আরন পেন কাচে পাজক জিমা পোয়ালাম চিংওয়াই চিংসাই সি আবিদি রিপনল লাসহুত লরচুতিয়া বাং এসন আবিদি থানডুনল জান্তারি চলং নাংতুম দামরা নন কে কার্বিতা নক বে দোলো লাসি কার্বি পেন চমাঙাং বং রনথামা দোনাং নেলো কেথানা তেং পেন কার্বিয়াতুমতা জান্তাপুর আন বীরটাপালে দামলো বনসিতা কার্বিয়াতুম কেথানালাম রিচো বাং আর্জুদর্দেসি কার্বিয়া রং রনথামা নাং তয় পাকলিল সিতা চমাঙাতুম রন বাং বেয়াফ্রাং কার্বিয়াতুমকে তোয়ার পিছো দিং আর উই আর এ কে ফো পাংডোসি পেনাং আনা যা কেদিং কে ফো আচেলুন ওয়ান পেট লো লাপেন কে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুই দাম ও লো লাসন সি আর্নিসি চমাং আতুম কার্বি আরং রন ওয়াংলো আন কে রন কেবাং আতুম আর উই আর এ তোয়ার পিছো দিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলং লো লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কেথে কেথে থেকলংলো লাতুমা থালো কোমাচিং অনক বেলোমা লাপান পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারলো লাসনা পরহুত লরচুতিয়া বাং কে ইংলং কৃহিণিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংলো আফি কে লাতুম চিনি দাঁতল লাকে মাজকতা কালিল কার্বি অনক বে পো পুমাথা সি কাফেরে চিরই রূপল লাসনসি লরচুতিয়া কায় হুটকে কার্বি পেন চমাং আংবং রনথামা আবেদাতল লরচুতি কার্বি খায়ালং ইনুত আনক বে পুসি নাংচে থাংলো লাপেন আলাং

0: piase pena jok methang kar bia khe phan jerai kom dun lo lasipini alangli lorjutia phan khe yatirim pusi hokpon lo lapansi lorjutia ka la muke than ke kangton iglo kardom
1: non ha jong nang litum tirima kai pula bang so jame gang tengelong pen lord chuti akai la mona litum arjik lang tanglo lam jir ki thana bang fan da teron nang litum jame kar jilong bom la ki akashvani dipu pen jame kan ku bana dun thu karbi lamar janalun arjuk sina কার্বি লামার জানালুন কে রতকে পার্জুয়ং দেঙ্গেলং পেন কে চেংসিয়ালুন লাকে কর্পি কুংরি পুলা বাংস লামার জানালুন বিজয় তেরাং পেন কেলুন আলুন আলাম থে নেমেন নেমেন পুলা বাংস আলুন মাদনে আনিম সো পিয়া ফানজংসি নিংচো হাংদুন পুলোতে এমেন একুর কাছে থানতা আকে নাংসত আথে এমেন একুর নাংচি নি এত ফিসে নিমসপি মারা তুমতা নিং নিং হ্যাং থেকজে ততাংতে আর যুগছে না বিজয় তেরাং প্যান কেলুন আলুন আলাম থে নেমেন নেমেন কে লঙ্কি পুলবাংসল

non hajong nang tum karji long la ke e kon te mung pen kilun sengvi kapang cham pula bang solun la ke hawar la marjina lung pen tang te jai me kalong adun tholun arjuk sinang ning che dok che hanga pora hut ke ning ke hanga bang phu bang pi kachi tong je phansi kai ke ta to war chu lang ding a son sidu আদুন থালু নাকি রং নম্বর লামার জেনা লং পেন মঙ্গল রং পিলা পেন বারি রং ফার পিয়ে তুম পেন কেলুন আলু নাম থে চং হং দিং লো নি নাং ফান পুলা বংশ অলুন ততাংতে আর্যুক সিনাং

দিল্লি পেন কে পচেতাক কুইজন আর ইন পার্লিয়ামেন্ট আর জুগ লংটাংলো লাকে আকাশবাণী দিফু তাংতে ননাজু স্টুডিও ঘুরি পরফাই ক্যাবরা মিনিট ট্রকপ্লিং একটাংলো লাসিপিনি কে আপর চক একটাংলো আপছি কে দু আনজ মেগাং কুং সেতামি লাপু আনসি কেরত কাংটনিকলো পিনাবলে পুথটা দাব পরফাই ফর মিনিট ফো ক্যাবরা কে থমা পরপেন চিতং থুইকলো না পিনি নেলি জয় মেক পচে তাক পোনা বাং বিরেন তকবি গ্লাপেন পিনিং ওয়ে ব্রডকাস্ট অ্যাসিস্টেন্ট কে নোবিন কেলে